আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার, 13ই আষাঢ় 1948 শকাব্দ, 1900 1433 বঙ্গাব্দ, 4ঠা জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট 2 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী। আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

থাকতে পারে। তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পরসম্বন্ধীয়। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতির মূল বলা যাইতে পারে। আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহার উদ্দেশ্য। দ্বিতীয়টি পরসম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করিও। এই মহতী উক্তি জাতীয় তাবৎ ধর্মশাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। অন্য নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতেই বিলীন হইবে। আত্মসংস্কার নীতির সকল তত্ত্বের সহিত এই মহানীতি তত্ত্বের ঐক্য আছে। নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না, আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাকে প্রবৃত্ত করিব না। এখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট, সত্য ভঙ্গে ততদূর নহে, তখন সত্য পালনীয় নহে। পর প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম, উভয়ের সাধ্য অন্যের মঙ্গল। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বসংসার প্রেমের বিষয়।

আবির্ভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়, এবং ধর্ম যতদিন না সর্বজনীন প্রেম স্বরূপ হয় ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না।

অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত। সমাচার প্রভাত সকাল 8:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, 8:30 শিলং কেন্দ্রের থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 রয়েছে আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বেলা 11:00 রয়েছে সুরের ভেলা, 12:30 মনের মতো গান, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শ্যামা সঙ্গীত, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন 2:15, 2:30 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:10 শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 রয়েছে কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 রয়েছে রামধনু,

8:30 লোকগীতি, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। চিরনতুন রাত 9:15 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 অতুল প্রসাদের গান। 10:20 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। এসআইআর স্থগিতের দাবিতে প্রধান বিচারপতির কাছে চিঠি বিরোধীদের। রাজ্যে প্রায় 60,000-এর বেশি সরকারি পদ শূন্য রয়েছে দাবি বিরোধী দলনেতার। এসআইআর কর্মসূচিতে রাজনৈতিক দলের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক। ২০ জুলাই থেকে ১৪ আগস্ট সংসদে বর্ষাকালীন অধিবেশনের সম্ভাবনা। একাধিক ইস্যুতে সরকারকে চাপে ফেলতে প্রস্তুতি নিচ্ছেন বিরোধীরা। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর মন্ত্রী কিশোরের। নলছড়ে এডিসি ভিলেজে বিশুদ্ধ পানীয় জল অধরা।

বুপিভাইরিন ইঞ্জেকশনের নির্দিষ্ট ব্যাচের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করল রাজস্থান। অস্ত্রোপচারে সাময়িক স্থগিতাদেশ। বেঙ্গালুরু ডে কেয়ার শিশু নির্যাতন অভিযুক্ত পাচারকারী 14 দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল। মনীষ তেওয়ারিকে উপেক্ষার অভিযোগে কংগ্রেসকে বিঁধল বিজেপি, পাল্টা জবাব কংগ্রেসের। সোনম রঘুবংশীর জামিন নিয়ে মেঘালয়ে সরকারের আবেদনে নোটিশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট নির্দেশে স্থগিতাদেশ নয়। তিন দিনের ভারত সফরে শেষ দেশে ফেলেন জাপানের প্রধানমন্ত্রী সানোয়ে তাকাইচি। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বার্তা। রাজস্থানে 1.06 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। দেশ পাবে

প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি। বহিরাজ্য ও কর্পোরেট সেক্টরের 2341 জন ত্রিপুরা থেকে অনলাইনে আবেদনের সুযোগ করে নেওয়া হচ্ছে। নাগাল্যান্ডে বিশ্ব বিমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদী রেডম্যাপ মুখ্যমন্ত্রী রিও।

টিসিএর উদ্যোগে টানারদের কর্মশালা আবেদনের শেষ তারিখ হবে 10 জুলাই। বিশ্বকাপের শেষে 16 পর্তুগাল নাটকীয় ম্যাচ মাদ্রিদের ক্রিশ্চিয়ানকে হারালেন রোমান্ডোরা। মন ভরল না দুই তারকার খেলায়, ব্রাজিলকে হুঁশিয়ারি নরওয়ের কোচের। ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও NHM কর্মসূচি অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব। রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কৃষকদের স্বার্থে রক্ষায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বার্তা। সাব্রুমে গড়ে উঠছে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র। 22 থেকে 28 জুলাই খাটি উৎসব ও মেলার আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আগরতলায়। MGN রেগা প্রকল্পের চালুর দাবি, ভিবিজি প্রকল্প প্রত্যাহারের দাবিতে আগরতলা ত্রিপুরা খেত মজুর ইউনিয়নের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বুজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিশু আধিকারিক সুরক্ষা কমিশনের সচেতনমূলক কর্মসূচি ও বাল্যবিবাহ ও মাদক বিরোধীর বার্তা। চরম বেহাল দশা বামুটিয়া, কালোবাজার ক্ষোভে ফুসছে ক্রেতা বিক্রেতারা। নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা বিক্রেতারা বামুটিয়ায়।

রাম মন্দিরে চুরির ঘটনায় আহত হিন্দু ভাবাবেগ, অবশেষে মুখ খুলল সংঘ। তেহরানে শুরু আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের অনুষ্ঠান। ব্যাকারদের স্বার্থে একক বর্ষীয় নিয়োগ পরীক্ষা চালুর দাবি সুদীপের। শীঘ্রই আগরতলা ও করিমগঞ্জ মেমো ট্রেন সবুজ সংকেত দেবেন মুখ্যমন্ত্রী। চলতি মাসেই মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু হবে সিভিল হাসপাতাল মেয়র। নোটিফিকেশন ছাড়াই প্র্যাকটিস বন্ধ, ম্যান ম্যাড ক্রাইসিস তৈরির অভিযোগ ডক্টর দিলীপের। শূন্যপদ পূরণ ও নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলল আন্দোলনে হুঁশিয়ারি। আগরতলা রেল স্টেশনের বেগে ভর্তি ফ্যান্সিডিল আটক, তদন্তে উঠে আসছে একাধিক রাঘব বোয়ালের নাম।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প নিয়ে উঠছে বহু প্রশ্ন।

লেফঙ্গার একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার হাল দেখে সম্পূর্ণ বিস্মিত জেলা শাসক। হরচন্দ্র স্কুলে শিক্ষকের অভাব উদ্বেগে পড়েছেন অভিভাবকেরা। সহায়ক মূল্যে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা 20,710 মেট্রিক টন শুরু 10 জুলাই।

ক্রোয়েশিয়াকে নক আউট করে প্রি কোয়ার্টারে এন্ট্রি পর্তুগালের। বিশ্বকাপে প্রি কোয়ার্টার সহজেই পৌঁছল সুইজারল্যান্ড। শুভমের বোলিং ঝড়ে লজ্জার নজির করল শান্তির বাজার। রাজ্যে জাতীয় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম। কৈলা শহরে কভার ড্রেনের কাজে প্রকাশ্যে দুর্নীতি। 50 কোটির কাজ 10 কোটিতে সরব কংগ্রেস। কোথাও চাল বোঝাই লরি, 7.5 লাখের চালের ব্যাপারটা। খয়েরপুরে যানজট নিরসনের প্রশাসনের বড় উদ্যোগ, শুরু রাস্তা সম্প্রসারণের কাজ। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 বাতাসে আর্দ্রতার পরিমাণ 96% এবং বিকেল 5:30 70% বাতাসে ঘন্টায় 5 কিলোমিটার বেগে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ 10 মিলিমিটার। জেলার 2-1 জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী 5 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 5 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে।

উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। তাছাড়া রাজ্যের জেলাগুলির দু এক জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলা, লেবু জাতীয় ফল, পেঁপে ইত্যাদি লতানো শাক সবজি ও কচি ফলের গাছগুলি দমকা হাওয়া বা ভারী বৃষ্টিতে মাটিতে হেলে পড়ে যাওয়ার আটকাতে আলাদা করে ঠেসে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ফলের গাছে ফল রয়েছে সেখানে ঠেস দেওয়ার পাশাপাশি যদি সম্ভব হয় জল দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করে যেতে হবে। এটি ফল রক্ষা করার জন্য অতিরিক্ত সুরক্ষার কাজ করবে। আদায় গোড়া পচা রোগ নিয়ন্ত্রণে মেকোজেব 64% WP 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 12 থেকে 15 দিন ব্যবধানে স্প্রে করতে হবে।

গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহেগুলোর তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জল স্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কমে থাকতে পারে। যেসব জমিতে ধান পাশ কাটি এসেছে সেখানে প্রধানত প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 সেন্টিমিটার জলস্তর ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশ কাঠি বেড হওয়ার পর্যন্ত তা 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। বিগত দিনের আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগের মোকাবেলা করার জন্য পরিষ্কার আবহাওয়ায় প্রতি 1 মিলিলিটার জলের মধ্যে স্প্রে করতে হবে। আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কৃষি পরামর্শ শুনলেন। সুপ্রভাত, এখানেই শেষ করছি। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। শিল্পী তাপস বসুনিয়া।

0: তাপস বসুনিয়ার কণ্ঠে শুনলেন দেশাত্মভক্তিমূলক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার
1: সংবাদ। নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলা লেসিওর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গে কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবু ভার্দিকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পারাম্বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে।
2: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলা লেসিও গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা FDA এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85%-এরও বেশি আমদানি করতে হতো, এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1 লক্ষেরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন।

0: যাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিএটিবিএমএস, ইপক আই আইওন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিকশা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের দ্বিতীয় দলটি কাশ্মীর পৌঁছেছে। আজ তারা গুহা অভিমুখে যাত্রা করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এমএসটিসি লিমিটেডের মাধ্যমে নিলাম করে একটি বিমান হকার 800A 3,000 কোটি টাকা বিক্রি করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, গত বছর 7 মার্চ এক তল্লাশি অভিযানের সময় বিমানটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়। 792 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ইডি এই অভিযান চালিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বানাসকান্থা, মেহসানা, নাভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশে বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমে পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনেয়ির শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাব্রালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্ব

বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপরই শোনো স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাটে একদিনের সফরে যাবেন। প্রধানমন্ত্রী প্রথমে রাজস্থানে যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকার এই প্রকল্পে বছরে প্রায় 20 লক্ষ যাত্রী সামলানোর জন্য তৈরি করা হয়েছে। তিনি যোধপুরে সংশোধিত উড়ান প্রকল্প চালু করবেন। এরপর শ্রী মোদী বালারা যাবেন। তিনি সেখানে প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। কাশ্মীর উপত্যকায় অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন ভক্ত পবিত্র গুহা মন্দিরে পুজো দিয়েছেন। কড়া নিরাপত্তা ও ব্যাপক আয়োজনের মধ্যে গতকাল তীর্থযাত্রীরা গুহা দর্শন করেন। এদিকে তীর্থযাত্রীদের দ্বিতীয় দলটি বালতাল ও নুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছে আজ ভোরে পবিত্র গুহার দিকে যাত্রা শুরু করেছেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক ও আইন প্রণয়ন বিভাগ যৌথভাবে আজ থেকে রাজস্থানের মাউন্ট আবুতে সংস্কার উৎসব এবং চিন্তন শিবির 2026 আয়োজন করছে। মন্ত্রক জানিয়েছে, বিকশিত ভারত এট 2047 ভাবনা অনুসারে আধুনিক কার্যকর ও নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রকের সাফল্য পর্যালোচনা সহ অন্যান্য বিষয়ে দুদিনের কর্মসূচিতে তুলে ধরা হবে। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। আন্তর্জাতিক প্লাস্টিক মুক্ত দিবস উপলক্ষে গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। বাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই অভিযানে আসাম রাইফেলসের জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ সফল হয়েছে বলে আসাম রাইফেলস জানিয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসব ও মেলাকে আরও আকর্ষণীয় এবং সর্বজনীন রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল খয়েরপুরের গীতবিতান কমিউনিটি হলে খার্চি পূজা উৎসব ও মেলা উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত 7 দিনব্যাপী খার্চি পূজা উৎসব ও মেলা পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবছরের থিম হল এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছ। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে সপ্তম জাতীয় জল পুরস্কার চালু করেছে। সমস্ত আবেদনপত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে পাঠানো যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা আরও বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল বা www.jalshakti-dowr.gov.in দেখে নিতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 আগস্ট। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মীরা রেশম মীরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ সেন। ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের উদ্যোগে আজ থেকে থানসাক্কা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। এডিসি সদর কার্যালয় খুমলুং স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে।

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুই ম্যাচে জয় পেয়েছে মিশর ও আর্জেন্টিনা। গতকালের নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়েছে মিশর। অন্যদিকে কাবো ভার্দেকে 3-2 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অফ 16-এ তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। এছাড়া আজ সকাল 7টায় কলম্বিয়া বনাম ঘানার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে। শেষ পাওয়া খবরে খেলার ফলাফল কলম্বিয়া 1-0। আগামী 24 ঘন্টায় সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 69.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি রাজস্থান তে গুজরাত বেড়াইমাও থাঙ্গানো রাজস্থানও মন্ত্রীবক্রক যোধপুর বীরখুং খলানি কতাল টার্মিনাল নগ্ন তে উড়ান তাংবতাংন চেঙ্গেরিবানো বনকারে বালুত্রা ও সার আশাই দক সাই রাজাক সক রাংনি জুদা জুদা হামক্রাই তাংবতাংন চেঙ্গেরিবানো তে হলং থংকায়ানো বহাকতনি পুইলা গ্রিনফিল্ড গনাং রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ন বসংনি ফাইসিং ইয়াফারানো তে জয়পুর মেট্রো তাংবতাংনি ফিল নই বেরামনি হলং থংকায়ানো সানজাবো গুজরাতনি সানন্দ সিজি সেমিনি সেমি কন্ডাক্টর এসেম্বলি এন্ড টেস্ট কেন্দ্র নো চেঙ্গেরিওয়ানো আবনি বাগে খক্সনি সাই বারা রাজাকনি গবাং রাং সবাই জাগানো কাশ্মীর অমরনাথ যাত্রানি পুইলানি সালো ব্যবাগী খরক চিনই সাই সারা দক চিচার টংথান চাজাকাই রক কথার হাকরনি মান্ডব মতাই রেখা কড়াক নাই মতাই যুগালিমংনি সেববাই তীর্থ ও থাকাই রক অ কথার হাকর নাইলাইখা আয়ঙ্গতেই বদল দলসা তীর্থ ও থাকাই রক বালতালতেই নুনওয়ান বেস ক্যাম্প সগৈমানি ইয়াগুলো তিনি আইচুগ কথার ও মান্ডব থাকানী লাম রেলাইখা সমাধান সমারোহনরগৈ সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত তো মানজাকানী কয়মুংনি জরা বস্কাং সাল থাম চিসা জুলাই জরা ফলক জাখা হাস্তে কেরং সেব রুনাই তাংফাংনি আদং সচিব দেব প্রতিম দেব বর্মা সাকা বস্কাং আগ সাল নৈ চিসানে সিমি সাল নৈ চিথাম আগ জরা আলাইদা লুকু দরবার সংসার জাগানো হাস্তেনি কাইসারা চার চিসা দরবারনি কক চরিনানী বাকি সুপ্রিম কোর্টনি সিমি কেরং সেব রুনাই তাংফাংনি থানী রহর জাখা অ দরবারকনি বাকি যত বদল ন মনি বিশিং নোটিস রেজাখা আবনি বিশিং টিআরবিটি নি বিশিংতে চিতকজাক ফ্রংনাই রক্ন রেগুলার খাইনানী কয়মুং সর্বশিক্ষানী ফ্রংনাই রক্ন রেগুলার খাইনানী দরবার বতঙ্গ মজাং দেব বর্মাতেই বসাকা সুপ্রিম কোর্টও কচাজাক কুবনি দরবার রক্ন সমাধান সমারোহ নি বিশিং খপনানী বাকি চংজাক ফর্ম বাই কয়নানী জরা অ জুলাইনি সালথামচিসা জরা বাংরেজাখা হাস্তে হাপাংনি চেতনবাই সংসারজাক লাইবুমা গনাং খারসিমতাই তেরতেই বাণিকন চাসারিনা নাহারেই বেবাক যুগালিমং নাহার জাখা মিয়া খয়েরপুরনি গীত বিতান কমিউনিটি হল যুগালিমংনি ককলাম সালাইমা সংসার জাখা আবন তুইদুলখা এমএলএ রতন চক্রবর্তী অ তালনি নৈ চি নৈ শালমারিনি সিমি নৈ চিচা শালমারি জরা নখা শালসনি কচামাগর তলানি চিব্রৈ মান্ডব নখলা ও মতাই নখবই তের সংসার জাগানো তাকলাই বিশিনি বাণিকনি কক বথমা অংখা এক পের মা কি নাম এবা আমানি মুঙ্গই বুফাং ফাংসা হাস্তে হাপাং অ মলনি চুবামুং রাংবাই মাই পাইনানী বাকি তিয়ার অংনানী চেংখা আবনরগৈ তাং নক কতর সংসারজাক পান্ডব হুকবার মন্ত্রী রতনলাল নাথ তৈ চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মানজাখা বড়ক ভার্চুয়াল তৈ পঞ্চায়েত সমিতিনি যত চেয়ারম্যান বাই চেয়ারম্যান বখাকসে নাইকল ফাংতেই ভিডিও রকবাই আবনতৈ শুক্রবৈ ককলাম সালাইকা হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখুঙ্গ দায়িত্ব বুকচা আচুথাই সুপুংনা ককব্রক ফ্রংনাই তলাংনা এডিসি আমচায়র সামুং মানথগ্রনা নখবৈ মৌসিনি সানমুং সানৈ ট্রাইবেল ইউথ ফেডারেশননি কেন্দ্র কমিটিনি চেতনবাই মিয়া আগরতলা সার্কিট হাউস গানাবো দামথাম লুকু কুথুম লাইমুং সংসার জাখা কুথুম লাইমাবো টি ওয়াই এফ নি যতনি তাঁকরা কুমুদ দেববর্মা সানমুং রগ্নতৈয়ী সবাই শুক্রবৈ কক নারেখা লুকু লেখামুং সামংব তাংন তৈব রাসাজাক খাইনানো নাহারে মিয়া সাবরুম নগর পঞ্চায়েত কনফারেন্স হল তৈ শান্তির বাজার পুর পরিষদনি হাবানগ অ সামংব তাঙ্গ গদালজাক এনভারেন্টর তৈ সুপারভাইজার রগ্ন ফ্রংমুং রেজাখা লুকু লেখামুং সামংন তৈ স্রাই স্রাই খ্লাইয়ৈ চাসারনা নাহারে অফ্রংমুং সামংব তাং সংসার জাখা হনৈ সাকা শালগ্রা ত্রিপুরানী হাংক নাইকল ফাং মহম্মদ সাজ্জাদ পি তাবুক ফুটবলনি কক্তমা ফুটবল হায়ুং কাপনি

আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

0: আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজিতে নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता।

আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মনের মতো গান 12:30। বেলা 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শুনবেন শ্যামা সঙ্গীত, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, যন্ত্রসঙ্গীত 2:15, 2:30 হিন্দি ছবির গান, 3:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধে 6:00 ঘর গৃহস্থী, 6:30 কিষাণ বাণী, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 অনুষ্ঠান রামধনু লোকগীতি, 8:30, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, পুরনো বিভিন্ন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 শুনবেন অতুল প্রসাদের গান।

বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে রাত 10:20, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন লোকগীতি। প্রথম শিল্পী পূর্ণ দাস বাউল।

গানখানি শুনলেন সবিতা ব্রত দত্তের কণ্ঠে। লোকগীতির এবারের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন পূর্ণদাস বাউল, আরতি মুখোপাধ্যায়, নির্মলেন্দু চৌধুরী, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, প্রহ্লাদ ব্রহ্মচারী, অরুন্ধতী হোম চৌধুরী এবং সবিতা ব্রত দত্ত। লোকগীতির এই অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন মনের মতো গান।

আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বাংলা ছবির গান, মৌচর ছবির গান শুনছেন এবারের গানটির শিল্পী অনুপ ঘোষাল এবং অন্যান্যরা।

রসভারে ডগমগ রসবতী রমণী দিবেনী, কিছু রসের পাখরা আমায় পরানে সজনী। রসভারে ডগমগ রসবতী রমণী দিবেনী, কিছু রসের পাখরা আমায়।

আর গৌরানী হইয়েছে লোপার রে গৌরানী হইয়েছে লোপার কান্দি দিবস রজনী দিবেনি কিছু রাশের পথে রায়াম

ব্যাঘ্র বড় গর্জন কাট কাটতে শুনি ব্যাঘ্র বড় গন আর ঘরে তর্জন পাওনা তারে ঘরে তর্জন পাওনা তারের বউয়ের খেলর খেলানি দিবেনি কিছু রসের পথ রায় আমায় পরাণ

0: Hey Meta, record this in slow motion.
1: মৌচোর ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এ ছবির গানের সুরকার এবং গীতিকার সলিল চৌধুরী। এবারে শুনুন পরবেশ ছবির গান, শিল্পী সবিতা চৌধুরী।

0: ছায়াগীতি অনুষ্ঠানে শুনলেন বাংলা ছবির গান, আজ শুনলেন মৌজোর এবং পরবেশ ছবির গান, সুরকার গীতিকার সলিল চৌধুরী, শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে।
1: খবর
2: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের শেষকৃত্যে আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতাহাস নাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধার্ঘ। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে, অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রীমোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানেই শ্রীমোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাওর সফরের সময় থেকেই শুরু হওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতেই সফর সহায়ক হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। শ্রীমোদী শ্রীমতী ফুজিমোরির রাষ্ট্রপতিত্বের মেয়াদের কামনা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সেদেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএর আওতায় এই ঘোষণা করা হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথম মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারের 1,500-এর বেশি বিএলওর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিয়োগ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।
1: SIR is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat.
0: পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউন বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 100 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে সম্পন্ন হচ্ছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, আইনসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ ওয়াহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1,500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সেদেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সেদেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইউগান্ডাতেও 20 জনের দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে 21 বার ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনার ফলে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রসি এই পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাই স্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: বুলেট ট্রেন কা কনস্ট্রাকশন ভি বহুত তেজি সে চল রা হ্যায় অর আগলে সাল সুরত সে বিলিমোরা কা পহলা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে সুরত কা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে আহমেদাবাদ কা পুরা কমপ্লিট করেঙ্গে ফির আহমেদাবাদ সে ঠাণে অর উসকে বাদ মে আহমেদাবাদ সে মুম্বাই ইস তরহ সে সেকশন বাই সেকশন ফেজ বাই ফেজ 2029 কে এন্ড তক কমপ্লিট করেঙ্গে প্রজেক্ট বহুত 80% কাম গুজরাট কে ক্ষেত্র মে কমপ্লিট হো চুকা হ্যায় অর বহুত হি

0: হচ্ছে প্রোগ্রেস।
1: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মন্দিরে অনুদানের অর্থ সম্পদ নয় ছয় নিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আলোচনার জন্য আগামীকাল এক বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রশাসনিক ও ট্রাস্টের আর্থিক লেনদেন বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতা সভ্যতাগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা সমবায় ব্যবস্থা কৃষক, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক এবং আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। খবর শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: বাংলা সংবাদ সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন শ্যামা সংগীত, শিল্পী শম্পা কুণ্ডু।

যান্ত্রিক সমস্যার জন্যে শম্পা কুণ্ডুর গাওয়া গান শোনাতে পাচ্ছি না বলে দুঃখিত। গানখানি শুনুন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

শ্যামাসঙ্গীত শুনলেন পাপড়ি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে।

0: investment agreement between India and Israel comes into force today. IMD says southwest monsoon to further advance into parts of Gujarat, Haryana, Punjab and Rajasthan during the next 4 days. And in men's cricket, India to face host England in second T20 international in Manchester this evening. For details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. And with that, we end the midday news.
1: দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ সম্প্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন লঘু সুরে যন্ত্রসঙ্গীত, ইলেকট্রিক গিটারে লঘু সুর, শিল্পী রমেশ আয়ার।

হাম আপকে দিল মে রহতে হ্যায় ছবির গান শুনছেন। অনুরাধা পাড়োয়াল ও কুমার শানুর গাওয়া গান শুনলেন। এবারের গান অদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের কণ্ঠে।

हम आपके दिल में रहते हुए छबির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানি অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে শুনুন।

হিন্দি ছবির গান শুনলেন। আজকের ছবি হাম আপকে দিল মে রহতে হ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

এতক্ষণ বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী, 7টায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তার অপহৃত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮:05 রামধুনু, 8:30 লোকগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 অতুল প্রসাদের গান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাস শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ।

আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 আগামীকাল অর্থাৎ 5 জুলাই ফাইনাল ম্যাচের ধারা বিবরণী নিউজ অন এআইআর অ্যাপে রিলে করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী কৈলা শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: ঘর গৃহস্থী আসরে আমরা আইছি। দাদা, এটা কোন গ্রাম?
1: এটা সমরপাড়ের 5 নম্বর ওয়ার্ডের টাঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েত।
0: আচ্ছা, তো আপনি কি এই গ্রামেরই বাসিন্দা?
1: ওই আমি গ্রামের বাসিন্দা,
0: মানে ছোটবেলাতেই বড়
1: ওই
0: হয়েছেন?
1: এখান থেকে আমার দাদা আমল থেকে, আমার বাবা দাদা হলুদ গানের বাসিন্দা বাসিন্দা
0: বাসিন্দা।
1: বাসিন্দা।
0: আচ্ছা, তো এই যে আপনার ক্ষেত কৃষি আপনার কেমন চলছে?
1: খেত সাথে ভালো চলছে, এখন তো ক্ষেতের সময় মৌসুমের সময় এখন তো শাল ধান লাগাইতে, এখন তো আলি ভালাই হইতো, এখন তো পুরো সিজন। আপনার আম্বুকুচি গেছে? আম্বুকুচি আগেও কিছু পড়ছে, মানে আলি ফেলাইছে, আম্বুকুচি পরেও আমি আলি ফেলাইবো, বুঝুন নানি। আম্বুকুচি আগে ফেলাইলে মানে জমিনটা রেডি করতে সময় লাগে, ওই যে আপনার 10-12 দিন আলি লাগাইন যায় না।
0: আচ্ছা আচ্ছা,
1: আপুরা লাগাইলে আলিটা লাগাইতে সুবিধা হয়,
0: সুবিধা হয়
1: সুবিধা হয়।
0: আপনি বোধহয় এমনি আবিষ্কার করেন
1: না? আবিষ্কার করি না, আবিষ্কার তো মাঠে ওই না এখন।

0: বুঝি না, এত অল্প অল্প ফসল ওদিকে হয়, এদিকে হয় না অবশ্যই,
1: মানে আপনার এদিকে
0: না
1: আমটা তো হয় না?
0: এদিকে অবশ্যই হয় না।
1: আচ্ছা, তো মোটামুটি এখন আপনার পুরো প্রিপারেশন নিলাম আপনার
0: হয়তো খাতালাম
1: সারিকাতের
0: খাতা নিলাম।
1: তো এই যে আপনারা যে ক্ষেত করবা, এটা কি ব্লক থেকে জান পাইবানি?
0: ওই ব্লক থেকে দেয়ার,
1: আচ্ছা
0: ব্লক থেকে আপনার ইয়ে আইসে, গুমতি আইসে,
1: গুমতি
0: আইসে, গুমতি দিতে আইসে।
1: তা গুমতি কি আগেও করছিলেন?
0: আগে তো মাস হইলে আইসলাম, গুমতি আনছি না, এবার লাগাইব গুমতি।
1: ও এবার প্রথম
0: লাগাই,
1: প্রথম
0: লাগাই,
1: প্রথম লাগাই,
0: প্রথম লাগাই।
1: তো গতবারও তো বোধহয় গুমতিও দিয়েছিলেন না?
0: ভাই গুমতিও গতবার হচ্ছে, ধান ভালো হয় দেখি। আমি আবার কথা, আমি যেন মাস হইলে আইতাম না, এবার গুমতি লাগাইব।
1: ফসল একটু বোধহয় কম হয় না?
0: কম হয় বলতে ফুকি ভাত লাগে, ধান ভালো হয়,
1: ধান ভালো,
0: হ্যাঁ সুসা কম হয়। আর আপনার মাসুরিতে সুসা বেশি হয়।
1: এমনি মাসুরি তো বেশ বছর ধরে
0: চলছে, রোটেশন চলছে। আমার গুমতিটা মোটামুটি দিছে, ভাই যাচ্ছি ভালো ধান হয়েছে, আমি আমার লোকের লাগাইছে, হ্যাঁ ভালো ধান হয়েছে,
1: ভালো ধান হয়েছে।
0: তেবার আইসি আমি গুমতি লাগাইব, সুসাটা কম হয়,
1: সুসাটা
0: কম হয়। আর আপনার এই যে মাসুরি সুসা বেশি হয়, তা আই ফোরতে একটা আই আস বুঝিন না নি, এটাও দিয়ে সুসা কম হয়, তো আপনার ইয়েটা গুমতি দিবালা। এবার তো বেশি বেশি কোনো পড়তে পারে, রোদ থাকলে রোগটা কম ধরে।
1: এবার যে এই অতিরিক্ত বৃষ্টি, এটা কি এমনি তো ক্ষেত্রে লাগি ভালো না?
0: ক্ষেত্রে ভালো, মাটি নরম হয়েছে, মাটিটা ফসবো ভালা, যত নরম মাটি তত ফসবো ভালা, গুটি গুটি থাকতো না মাটি।
1: ফসলটা কিন্তু একটা এক্সট্রা হিসেবে
0: ভালো
1: আনতে পারে,
0: একটা আমদানি হয় ফাঁকে ইসরাটা হয়ে যায়। এটা আপনার কাটিয়া দাম মারা দিয়ে লইতে হইতে চাইলটা রইতে পারে, এক্সট্রা দামটা হইলো। দেখুন একটা জায়গা হোজাস তিনাটু দাম হইতো নাই, কিন্তু সাইলে আসলে আপনি তিনাটু বইবা।
1: আচ্ছা
0: বুঝি না নি, কিন্তু এলাকা তিনাটু এক কেয়ার হইতো নাই, বুঝি না, যত বড় জমি টুকু না আপনি পাইতে না। এটা ওটা ওই আপনার সাইলেও যে ঔষধি পাই না আপনার দুইয়াটু, যে আপনার সাইলেও অত দান সাড়ে সাড়ে ডুইব নি হইতো নাই, আপনার এটা ভাগে পাইলা, এবার তো আপনার দেয়াটু বইবা।
1: প্লাস এই আপনার এই যে নেড়াটা যেটা, এটাও আপনার হাতে লাগে
0: ফসিয়া ভালো ভালো একটা, বুঝি না
1: ওইটাই অনেকেই করতে চায় না, খালি হয় যে আমি করতাম অন্য যা করে না
0: করে না বলতে। এখন দেখুন রেশনের চাউল ফার মাইছি, বুঝি না, এখন তো আর খরার দরকারও নাই, গেলেও রেশনের ভাগ না, উনিশ থেকে চাউল খাওয়া সরকার দিয়ে খাওয়া গেলেও চাউল ফাইরা ভাগ না, তিন ফেকা মারলে আমি আইন গরু চাউল দেখা যাবে তোর বাকি লাভ আছে নি, তাও এলাকি মাইছে খেতে লাগেছে, চাউলটা বন্ধ গেলে সব লাম্ব খেত, চাউল যখন বন্ধ হয়ে যাবো কি তখন এমনি দেবা খেতে লাগছে সব
1: আমার খেতে লাম্ব। ঠিক আছে,
0: আমার তো মাইসে করা চাউল আছে, এবুল এবুল চাউল আছে, রেশন গেলে চাউল পাইলে এবং ফ্রি চাউল, পয়সা লাগেন না,
1: পয়সা পাইলেও তো কম পয়সা দিয়ে করতো, কিনতে পারে,
0: কিনতে পারে,
1: কেউ দুটো হাতি কিনে রেখেও
0: পাঁচটা দিয়ে কিনে
1: না পারে, কেউ আবার তেরো টাকা দিয়ে
0: কিনে,
1: খুব
0: বড় উন্নত মানের চাউল, একদম সুন্দর পাত হয়, খাইতেও খুব আরাম, খেতে চাল থেকে আরাম খাইতে পারতাম।
1: এমনি আপনার মানে বর্ষাময় সবজি আপনার কেটে লাগাইছেন?
0: ওই তো আরকুলা আছে, কুমড়া আছে, জিন্দানি,
1: তো ওইটা মোটামুটি বিক্রি করতে পারছেন
0: না? এখনো বেশি না, মাত্র ওই দশ এবার তো বৃষ্টি লাগিয়া আছে, রাধা করে বেশি বৃষ্টি হলে ক্ষতি হয়, বুঝি না, গাছ মরি যে আছে মালাগিয়া।
1: তো এর মাঝে মানে খাকরুল তো আপনার বাজারে তো প্রচুর উঠছে,
0: ওই তো হলে হয় প্রত্যেক বৃষ্টি খারকুল সস্তা হইব, প্রচুর খারকুল হইব, তো ওষুধ লাগে না খারকুলো, খাইলে বৃষ্টি কমাতে ভাই ফুকে ধরতে পারেন না, এটা নিয়ে সুবিধা হচ্ছে, ফুলকে ধরেন না, প্রচুর খারকুল বার হয়েছে।
1: আচ্ছা,
0: আমার তো ওই তো ইয়াদিন ভরো বাড়ি বাড়ি, বুঝি না নি, তা আমি কিছু দিলে বলি মাইছে এটা বাজার করে হাতে গিয়া ত্রিশ টাকা বিশ টাকা হাতে গিয়া মাইছে আলগা তো এমনি নিয়া এমনি দিলি মাইছে, বুঝি না নি, আশেপাশে যারা নাই ও নেব নেব খাওয়ান পাঁচশো এক কেজি নেওয়া খাইল, বুঝি না নি, এটা বাজারও নিয়ে আমার ত্রিশ টাকা লাগে না খেয়ে বুঝতে লইয়া গিয়া,
1: উঠছে
0: বৃষ্টিটা চৈত মাস হয়েছে, ওই ফুরছিল না বৈশাখ মাসে ফুরছে, বৈশাখ মাসে উঠতে উঠতে গিয়া আপনার জ্যৈষ্ঠ মাস আরম্ভ করছে, ও গিয়া লেট তুলছে।

0: একটু লেগে
1: ঠিক আছে,
0: কারণ এইটিও তো আপনার হয় মুলতুলে করা লাগে, আর নাহলে জায়গার মধ্যেই তো থাকে,
1: জায়গার মধ্যে হয়, জায়গার মধ্যে হয়ে যায়,
0: জায়গার মধ্যেই যায়,
1: তাহলে মুলতুলি আর নয় লাগাইলে এখানে হয়।
0: তো এইটা কিন্তু আপনার কিন্তু ওই যে আপনার দেশে হাসব না, এটা
1: না যা দেশিটা হাইব্রিড নেই, হাইব্রিড না দেশিটা,
0: হাইব্রিড নেই
1: না।
0: আচ্ছা, তো এমনি মোটামুটি আপনার শালকুমার কিরকম ধরছেন? শালকুমার,
1: শালকুমার ধরছে 39-40টা আছে।
0: শালকুমার তো আপনার ঘরে রাখতেও পারবা, সংরক্ষণ
1: রাখা দেখবো, পাকাই দিয়া রাখাও দেখবো, বেচাও দেখবো, বুঝি নানি। আমি দালি কম বেশি, বুঝলেন, আমি বড় করেও বেশি, বড় করে বেশি এটা 100 টাকা, 70-80 টাকা বিলে, আর শালকুমড়া বেশিলে 50 টাকা, 30 টাকা, এটা বেশি, তো আমি বড় করে বেশি,
0: বড় করে বেশি। বা এখন সামনে তো আপনার আইসা মনসা পূজা,
1: এটা তো দেখবো, প্লাস পূজা, দুর্গা পূজার অনেক সময় বৈষ্ণব সভা নামাজার,
0: গাছের অন্য সময় দেখা যাবে
1: গাছ ফাঁকি দিয়েছে।

0: দুর্গা পূজার অনেক সময় বৈষ্ণব সভা আর নেওয়া যার বুঝলেন বেসা যায়।
1: এই যে আপনি দুর্গাপূজা পর্যন্ত কিন্তু আপনার এটা থাকে দিবনি?
0: থাকি দিব
1: হ্যাঁ
0: তা থাকবো, ফাঁকিয়া থাকি ছাড়া থাকি দিব।
1: মানে এটা আপনার ঘরে রাস্তা নাই?
0: না ও ছাড়া যাবো
1: এমনি দেখলাম আপনার একটা বোধহয় মুরগির ফার্ম
0: করছে।
1: আচ্ছা যাই হোক, এটাও খারাপ না, পাশাপাশি
0: এটা ইনকাম আইলো এখানে
1: বুঝছেন। এটাতে আপনাকে তো আপনি এই আস্তে মুরগি বিক্রি হইলেন না আপনার?
0: না এমনি আস্তে বেছিলি, আমি খাটিয়া বেচলে তো আমার তো দোকান নেই বুঝলেনি, এমনি আস্তে বেছিলেই পাইকারি নিয়ে গিয়ে।
1: আচ্ছা
0: বুঝলেনি, তখন বাজার আছে 150 টাকা, আমি 40 টাকা বেছি।
1: আচ্ছা
0: 10 টাকা কম বেছি একটাই বুঝছি, টাউনে যদি থাকে আপনার 50 টাকা 40 টাকা বেশি বুঝলেন, এখানে কাস্টমারে 10 টাকা পাইলে দিনে পারিব সুবিধা নোয়ারিব, তখন আমার মালও সেই লইব সেই লইব প্লাস খাবো না সুবিধায় কতলা আবার তো রাখানে আমার।
1: তো এটা এটা যে এই যে আপনার যে বাচ্চা এটা কতদিনের বাচ্চা আনরা?
0: বেরোনি এত একদিনের বাচ্চা,
1: ওই একদিনের
0: একদিনের বাচ্চা, আজকে উঠে আজকে দিব আপনার।
1: এই যে একদিনের বাচ্চা যে আনতে গিয়ে তার তারের লালন পালন করতে একটু সাজা হয় না?
0: এটা সাজা তৈরব, এটা তো সুরো ফুলা মানের মতন, ফুরা ফুলা মানের মতন, তারে তোলা তোলা রাখতে আইব, তারে গরম দিন রাখতে আইব, প্লাস হইল কি কুড়া দিন রাখতে আইব।
1: এইটার যে ব্যাপার হয়েছে আপনি কোনো প্রশিক্ষণ নিছেন নি যে এটা কিভাবে?
0: আমি এমনি প্রশিক্ষণ নিছি না বুঝলেন, আমি আমি দেখা দেখি যাচ্ছে ফার্ম আমার লগে আসিল এরা আমি করে।
1: আচ্ছা
0: তারা থেকে আমি একটু নতুনা রাখি, সবসময় ফার্ম ফুসকে আছে এরা।
1: আচ্ছা
0: বুঝলেন, নাই সবসময় ফার্মটা ফুসে থাকত, যত ফুসে থাকবো অত রোগ জীবাণু কম ডুবো, ওই যত বিরতে গিয়ে একটা ক্রীড়া হয় ওই ক্রীড়া যদি হাতে কুমড়ো মরে যায় বা ওই যে বীর থেকে এটা ইয়ে যাই আপনার ছোট ফুক যা ফুকা ডুবে যায় ইয়ার মুরগের।
1: আচ্ছা
0: এটার কারণেও মুরগ মরে যায়। আমি যাচ্ছি
1: মানে মানে আজকের যে বীরটা দিচ্ছে এটা আজকেই
0: আজকে বসে অর্থ দিব ফরিয়া ফেনাল টেলে মারিয়া শুন টুন মারিয়া পরিষ্কার রাতে পায় পরিষ্কার রাতে গন্ধ আসতে পারো যে আপনার পারম ঠিক বা যদি না হরেন সে তো আপনার মুরগ মরা বুঝবা দেখবা দুদিন সকালে দেখবা বলা বিকালে দেখবা দুইটা শেষ লাইট তুই এইলা পরে আবার 7টা শেষ সকালে শেষ আপনার মরি দিবে এখানে মরবা ওই জীবাণুটাই জীবাণুটা একসঙ্গে বাইজাস ঢুকে যায় তখন মরি দেন গিয়া
1: বলছি।
0: আমি এটা আমি আমার নিজে থেকে আমি একটা আইডিয়া বলে যেন ফাইভ স্কেয়ার চেহারা এরা তো এমনি নামে তো ব্রয়লার এরা ব্রয়লার ফাইভ স্কেয়ার চেহারা আমি বুঝছি এটা গাতে মনে থাকতাম পরিষ্কার থাকতো
1: আমার
0: সঙ্গে আমি লোকাল আছি, লোকাল মুরগো আছে আমার বুঝিনি বা মুরগা বড়লে বেঁচা
1: যায়
0: বুঝলেন, 600-700 টাকা মুরগা বাড়তে নিন গিয়ে এটা বাজার বেঁচে লাগে না ওদের আবার বাড়তে গিয়ে যা বাগান তুই আর বা লোকেল আর একটা মুরগা দিন আছে 600-700 টাকা বেঁচা যায় এটার বাজার বেঁচে লাগে না বা পাইকার যে নেই তোমার দাদা কত ব্যস্ত ওটা না দাদা আমি তো 800 টাকা দিলাম দিন 600 টাকা দিলাম খাতরাও নিয়ে গিয়েছি অনেক সময় সমস্যা হয় না
1: বুঝছে বুঝছে। মানে এটা লগে লগে আপনার দেশি মুরগ
0: আছে আজ রাখছি
1: যেটাতে ডিম হইব
0: ও ডিম হইব যেটাতে আছে বাচ্চা বাচ্চা প্রোডাকশন করি বুঝলি নানি আমার বাচ্চা যেখানে তো চাই বাচ্চাও বেশি আমি
1: আচ্ছা
0: মুরগির বাচ্চাও
1: মানে দেশি মুরগির
0: দেশি বেশি বিক্রি করি
1: এই যে কৃষি মধ্যে শব্দ কথা এটা কিন্তু আমার দেশি
0: হয় দেশি সব দেশি মুরগি বাচ্চা
1: ও আচ্ছা আচ্ছা
0: বুঝলি নানি এটা প্রোডাকশন করি তুমি তো চাইতে বাচ্চাও বেশি আমি একটু বড় করিয়া যখন মুরগিলাও চাই দে তখন বেশি লিখ নিতে পারবা
1: আপনার এরম হইছে নি যে আপনি সালান আনছেন এই সালানে আপনার বাচ্চা মারা গেছে?
0: দুই একটা মরে দাম করি আপনার আনতে সময় অনেক সময় সাফা সাফি উড়ি যায় তখন দুই একটা মর বইটা সময় তো তো একটা দুই একটা দেখা দেখি করে তোমার দুইটা ফাঁপা লাগে মরে যায় এমনি মরে না আমার মরছেন একটা
1: বুঝছে বুঝছে বুঝছে
0: এমনি একটা মরছেন আমার
1: ওনাকেও কয়তো যে ফার্মে মরফ লাগিয়েছে
0: বরফ লাগিয়ে মরকে যে ওইলামানি ওই ফয়া ফসকা করছে না এই জন্য মরকে
1: তো এমনি কিন্তু আপনি ওই যে ইঞ্জেকশন

0: ইঞ্জেকশন?
1: না, এটা আমি দিই না, খালি ভ্যাকসিন দেওয়া পারি।
0: হ্যাঁ, ভ্যাকসিন কিন্তু ইঞ্জেকশন না, এটা
1: দেওয়া পারি।
0: এটা কতদিন ঘুরে ঘুরে খাওয়ানি লাগে?
1: এটা তো এতদিনে পাচ্ছি আমি, আমি বুঝতে পারি। হ্যাঁ, তারে এক সপ্তাহ হইবা, আবার 15 দিন পরে হইবা, আবার 1 মাস পরে হইবা।
0: আচ্ছা,
1: বুঝলেন? তখন তার শরীর সুস্থ হবে।
0: ওই যে জিনিসটা ভ্যাকসিন যেতে পারছে, এটারও তো একটা আপনি জানছেন, এটা কিভাবে আপনি জানছেন?
1: ওইটা আমি ফাল মেডিকেলে গিয়ে আমি তার কাছে পরামর্শ নিয়েছি।
0: আচ্ছা আচ্ছা, আপনার যে আমরা যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে তারা কাছে খোঁজ খবর করুন।
1: না, কিছু মিলে না, ওইটা মিলে না। আমি এখানে যাই ফাল মেডিকেল, তাই অভিজ্ঞ লোক তার কাছে পরামর্শ লইয়া এখানে ওষুধ লিয়ে তাই ওষুধ দেয়।
0: তো এমনি আমি যে আমরা যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে এখানে তো ডাক্তার আছে,
1: ডাক্তারবাবু আছে,
0: কম্পাউন্ডার, তারাও তো একটা আপনারা ইয়ে হল
1: পরামর্শ দেয়। তা তো তার হসবেন্ড তারা মিলেও না গিয়া, আর মিললেও তারা আইন হতা নাই, হতা নাই, বুঝিন নানি, তারা আইন গিয়া তোমার লাভ নাই, বুঝি নানি। আজকাল না আইন তো ফোটাস নাই, সেখানে ওষুধ নাই, আর যে লিক আপনার লেপটুন যেটা
0: মানে মুরগির যে খাবারের
1: বস্তা আছে, দানা আছে, ওটা বস্তা আমি আনি, উন্নত মানের খানি, এটাতে প্রোডাকশন ভালো হয়।
0: আচ্ছা,
1: অন্য আমি বাজে খানি খাওয়াই না, বা কুদরেজ মাল আনি, গডরেজ মাল আনি, ওখানে খাওয়াই।
0: মানে আপনার যে প্যাকেট জাত যে মুরগির যে খাবার যে তো এটি আনতে গিয়ে তো মোটামুটি আপনার কিরম ভাবে এটা ডেলি তো খাবার দিতে লাগে
1: নাকি? ডেলি দিতে লাগবো, বুঝলি নানি? যেমন তার খাওয়াটা আছে, তার খাওয়ানোর বসে থাকতে হইব, সেটা তো হানিবই নির্ভর।
0: তখন দিনের মধ্যে আপনি কয়বার দিন
1: বলতে তার ও থাল শেষ হইলে আমরা থালি পর দিতে আইব। আপনার যে ডাব্বা আছে, ডাব্বা বই রাখা লাগবো সবসময়।
0: আচ্ছা,
1: সে সবসময় খাইতে হইব। খাইতে মাংস স্বাদ হয় না,
0: এটা কিন্তু মানে হয়নি
1: বলতে একটা লিকুইড আছে, ওটা খাওয়াইলে ওজন হয়, ওজন হইব, মুরগি বড় হইব, বুঝি নাই? তো মাল শক্ত হইব, মাল শক্ত খাইতে আমি পাট পাট করবো, এই মাংসটা খাইতে পাট পাট করবো,
0: মানে সারি দিব। তো আপনি এটা করেন
1: না? আমার এটা তোমার মা কাস্টমার এসে চাহিদা হয়েছে আমার, আমার খালি ওটাই খাওয়াই, আর কোনো ওষুধ
0: খাওয়াই,
1: দানাটাই খাওয়াই, আর কোনো ওষুধ আমি ভ্যাকসিনেশন খাওয়াই না, এক্সট্রা ইচ্ছা হয়েছে আমি।
0: মানে মুরগি বড় হওয়ার লাগে আপনার ইচ্ছে করেন?
1: না না না, আমার এমনি বড়
0: হওয়ার, আপনার দানা দিয়েই বড়,
1: দানা দিয়ে ওটাই, আমার এটাই নর্মাল বড় হওয়ার। আমি তো দোকানে এটা খাওয়ানি।
0: এমনি তো দেশি মুরগ আপনার কিরকম আছে?
1: দেশি মুরগি 40-50টা আছে।
0: দেশি মুরগ 40-50টা আছে? আচ্ছা আচ্ছা। তো এটার লাগে, এটার লাগে আপনার কিরকম রাখুন? এরা
1: এরা তো একটা ঘর রাখা আছে, আবার ওই ঘরে রাখি দিই,
0: আলাদা ঘর,
1: আলাদা ঘর আছে।
0: এটা কি টঙ্গরের মধ্যে নাই?
1: না, টঙ্গর আছে না। এটা একলা ঘর একটা আছে আমার, ওই সময় আশা মুরগি রাখুন।
0: আচ্ছা, আশো আছে?
1: আশো আছে।
0: আশো কিন্তু আপনি, আশো যে আছে কিন্তু আপনার ফুসুনি আছে না?
1: ফুসুনি, ফুসুনি আছে।
0: ও আচ্ছা আচ্ছা,
1: রাখি।
0: মানে ফিশারি দপ্তর থেকে সরকারি ভাবে ফাইন নানি কিছু
1: তখন আগে মিলতে হওয়ার মিলে না, তখন আইলে তো অবরও মিলে, পঞ্চায়েত আইলে কোনবা যায় কোনবাই হয়, আমরা এটা তো আশা করি লাভ নেই, এখানে কই দেখুন কোনো সাইডটা ভোনার লাগে, লাইন ধরে লাভ নেই আমার, আমি এনে 200টা ভোনা রাখতে পারবো, 500টা ভোনা রাখতে পারবো, কিন্তু দিন কই আমার লাভ নেই নো গিয়া, বুঝিন নানি?
0: বুঝছে বুঝছে,
1: বুঝিন নানি? সরকারি আশা করি লাভ নেই আপনার, এক কথা সরকারি গুলো দাঁত নেই তার, দাঁত নেই, দাঁত নেই, আমার এটা তো কারণ নেই, তাও যাই না আমি, বুঝিন নানি? আমরা যখন মেম্বার আসলাম তখন ডাকি আমার হিসেবে বাজারে আনিয়ে ভোনা দিছি, বুঝিন নানি? আমি ভালো প্রথম মেম্বারে করছি, বুঝিন নানি? ও ওয়ার্ডও প্রায় 80-80টা ঘর দিছি প্রথম ওয়ার্ড।
0: আচ্ছা,
1: বুঝলি নানি? এক পরিবার পুরা পরিবার পরিবার ঘর দিয়েছি, বুঝলি নানি? যেমন আমি কই আপনারে, তারা ফার্স্ট ভাই ফার্স্টটা ঘর দিয়েছি, বুঝলি নানি? বাকিটা আমি দত্ততায় হরছি গিয়া, বুঝলি নানি? আমি দেখুন ও মানুষ দেওয়া যান না, মানুষ বিক্ষোভর, হ্যাঁ, পয়সা জায়গা কিছু ফার না, আগে তো আমরা আস মুরগ ছাগল গরু সবই দিয়েছি পয়সা।
0: আচ্ছা আচ্ছা, তো ওই যে আপনার মুরগি গুলো যে আপনার ছাড়িয়ে দিয়েছেন, দেশি মুরগির কথা কই, তো এটি মানুষের কোনো ক্ষতি তো করতে হয়নি?
1: না, ক্ষতি তো বাড়তে না, বাড়তে না, হানি দিব তো
0: মানুষের
1: হানি দিব তো।
0: আচ্ছা, এটির মধ্যে আপনার মানে ডিমও আছে? ডিমও দিব আর এমনি

0: মুরগো আছে,
1: মুরগো আছে, বাচ্চাও লাগে, পড়াশোনা লাগে,
0: আচ্ছা
1: বুঝিনি ডিম, যেমন যেটা মুরগা ওরা ডিম থাকে ওটা বয়ে দিই আমি।
0: তো মোটামুটি আপনি মানে ধান হন
1: সব দিকে
0: ডিম হন মাংস হন আবার মাছ হন সবই আপনার
1: সব আছে, সবজি আছে, বুঝিনি জানি
0: মানে একটা দিয়ে একটা
1: কাবা করা যায়।
0: আচ্ছা আচ্ছা
1: বুঝিনি জানি।
0: তো যাই হোক দাদার লগে অনেকক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার এই ক্ষেত কৃষি যাতে আরো যাতে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার
1: দাদা। নমস্কার।
2: 5ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু এর ফলে সামগ্রিকভাবে কৃষিকাজের প্রভাবের সম্ভাবনা খুব কম। বিগত দিনগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় কোনো কোনো জমিতে কিছুটা হইলেও তসের চাহিদা আছে। এই অবস্থায় ওইসব জমিতে বৃষ্টিপাতের ফলে জলসেচের প্রয়োজন নাও হইতে পারে। তবে নিচু জমিতে বা বন্যাপ্রবণ এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হইতে পারে। এইসব জমিতে জলবদ্ধতা এড়ানোর লাগিয়া প্রয়োজনীয় প্রস্তুতি নিয়া অবশ্যই রাখতে হইব। কলা, লেবু জাতীয় ফল, পেঁপে, লতানো শাকসবজি এবং কচি ফলের গাছগুলি দমকা হওয়ায় বা ভারী বৃষ্টিতে মাটিতে হেলিয়া যাতে না পড়ে এটা আটকানির ব্যবস্থা করতে হইব। যে সমস্ত ফলের গাছের ফল আছে এখানে ঠেস দেওয়ার পাশাপাশি যদি সম্ভব হয় জাল দিয়া ঢাকিয়া দেওয়ার ব্যবস্থা করা যাইতে পারে। এটা ফল রক্ষা করার লাগিয়া অতিরিক্ত সুরক্ষার কাজ করব। আদা গাছের গোড়ায় পচারোগ নিয়ন্ত্রণে ম্যাংকোজেব 64% WP এবং মেটালাক্সিল 8% WP 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া 12-15 দিন ব্যবধানে স্প্রে করতে হইব। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যে সমস্ত জমিতে ধানে পাশ কাটি আইসে এখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতে হইব। পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশ কাটি বের হওয়া পর্যন্ত তা 5 সেন্টিমিটারে নিয়ে যাইতে হইব। বিগত দিনের আর্দ্র এবং বৃষ্টিপাতের কারণে মরিচের ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবিলার করার লাগিয়া পরিষ্কার আবহাওয়ায় এজক্সিস্ট্রোবিন, আমি ওষুধের নাম আবার হইয়ার, এজক্সিস্ট্রোবিন 23 SC 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া আপনারা স্প্রে করতে পারেন। তবে আপনারা কিন্তু অবশ্যই কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুল করবা না। সঙ্গে বিভিন্ন জৈবিক ওষুধ বাইরিছে, আপনারা দাদাবাবু তারার সঙ্গে কথা হইয়া দিদিমণি তারার সঙ্গে কথা হইয়া এই ওষুধগুলি ব্যবহার করে। আম সংগ্রহের সময় হয়ে গেছে গিয়া অনেকের বাড়িতে বিভিন্ন জাতের আম আছে, সেই আমগুলি আপনারা সঠিকভাবে সংগ্রহ করেন এবং বাজারজাত করেন। বিশেষ করিয়া আমরার এই সমস্ত অঞ্চলে প্রচুর আম কিন্তু এবছর হইছে। আম্রপালি ছাড়াও বিভিন্ন দেশ বিদেশের ভিন্ন ভিন্ন জাতের আম বাজারজাত হয়। আমের বোটার আঠা লাগিয়া অনেক সময় আম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর লাগিয়া আম একটার থেকে আরেকটার দূরত্ব কিন্তু আপনারা রাখবার

এক সেন্টিমিটার, যখন সংগ্রহ করবা এক সেন্টিমিটার যাতে একটা থেকে আরেকটার দূরত্ব থাকে। বৃষ্টিপাতের ফলে পুকুরে এখন যথেষ্ট পরিমাণে জল আছে। নতুন চারাপোনা সংগ্রহ করিয়া মাছ চাষ শুরু করিয়া দিতেইব। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করিয়া নিতেইব। এছাড়াও পুকুরের চারদিকের বাঁধ শক্ত করিয়া উঁচু করিয়া দিতেইব। বন্যাপ্রবণ নিচু জমিতে পুকুরের চারিদিকে বাঁধের উপর শক্ত করিয়া জাল বান্ধিয়া দিন। যে সমস্ত জায়গার মধ্যে আপনারা পোনা ছাড়ছেন, আপনারা অনেক জায়গাতেই দেখছি শক্ত খুঁটি দিয়া ফুসকুনির ফাড়ের মধ্যে নেট দিয়ে আটকে রাখছেন, খুব ভালো কথা। খেয়াল রাখবা এই সময়টাতে মাছের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য আপনারা প্রতিদিন পুকুর পরিদর্শনে যাইরা তবু আবার মনে করাইয়া দিলাম অবশ্যই যাইবা। ক্ষেত পরিদর্শনে প্রতিদিন যাইবা, জৈবিক ওষুধপত্র ব্যবহার করবা, বিশুদ্ধ পানীয় জল অবশ্যই পান করবা, প্রয়োজনে দূরবর্তী কোনো জায়গা থেকে হইলেও আপনারা সেই জল সংগ্রহ করিয়া জলটা পান করেন। বাড়ির আশপাশ জঞ্জালমুক্ত রাখুন, জল যাতে ফটাফট কাড়াইয়া দেওয়া যায় সেই ব্যবস্থাটা আপনারা করবা, কারণ বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে আর সেই মশার কামড় থাকিয়া কিন্তু ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। লগে আবারও সেই একই অনুরোধ, একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ পরিহার করুন, বাজারে যাওয়ার সময় নিজের ঘরের বড় চটের ব্যাগ হোক বা কাপড়ের ব্যাগ হোক সঙ্গে করিয়া নিয়ে যান, কারণ একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ যত্রতত্র ফেলাইয়া, প্লাস্টিকের জলের বোতল যত্রতত্র ফেলাইয়া আমরা কিন্তু জলবদ্ধতা সৃষ্টি করিয়া সঙ্গে এই প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল বা চায়ের কাপ ইত্যাদি ইত্যাদি নিম্নাঞ্চলে জল প্রবাহিত হইয়া আমরার খেতে গিয়া পড়ে। এগুলি পরিষ্কার করতে গিয়া আমরার প্রচুর টাকা পয়সা খরচ হয়। সুতরাং সবার প্রতি অনুরোধ, আপনারা এগুলি ব্যবহার ত্যাগ করুন, অথবা আপনারা সেই জিনিসগুলি ব্যবহার করার পরে ভাঙা টোটা সংগ্রহকারীরে দিয়া দিন।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, ভালো আছেন তো সকলেই? এই মেঘ পানি বৃষ্টি বাজ যে লাখান ফরের, আমরা তো সকলের ওই বালা থাকুন লাগব। যাই হোক, আসর আইজ শুরু করিয়ার আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তে আপনার পরিচয় এখন আপনি নিজেও দিলাও।
2: নমস্কার, আমার নাম রাজীব দেব আর আমি একজন কৃষিবিদ।
1: আচ্ছা, তে আজ কিটা আলোচনা করতে?
2: দেখেন, এখন যে আমাদের এখানে সিজন চলছে, এই বৃষ্টির সিজন, আমরা জানি এই সিজনে আমাদের ধানটা প্রমুখ, আমাদের যেটা উৎপাদন করা হয় ধানটা এই সিজনে উৎপাদন করা হয়। তো আজকে আমরা কথা বলবো এসআরআই কাল্টিভেশন। এসআরআই কাল্টিভেশন যেটা অনেক কৃষক ভাই বোনেরা করছেন, কিন্তু অনেকজনে করছেন না, হতে পারে এটার ইম্পর্টেন্স জানেন না। তো আমরা চেষ্টা করবো আজকে এটা নিয়েই কথা বলার, আর এটার কি কি লাভ হতে পারে ওইটা আমরা সবকিছু এখানে জানবো।
1: আচ্ছা, খুব ভালো আলোচনা। আপনার শ্রোতা বন্ধুরা, কৃষক দাদাবাবুরা, আপনারা সকলে সুন্দর করিয়া শুনইন ও দাদাবাবু আমরারে কিতা আলোচনা কররা, তে শুরু করুন।
2: তো দেখেন, প্রথমে আমরা শুরু করব নার্সারি বেড থেকে। আপনারা দেখেছেন এখন এই অঞ্চলে অনেক বৃষ্টিপাত হচ্ছে, তো অনেক বৃষ্টিপাতের কারণে বড় বড় নার্সারিটা ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু এসআরআই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন, আপনাদের অনেক কম চারাগাছ যেটা আছে অনেক কম লাগে, প্লাস আপনাদের বীজ আমরা যেটা বছরের পর বছর রাখি, কিছু কিছু এখন কৃষক ভাই বোনা দেখেছি হাইব্রিড বীজেরও চাষ করেন, তো ওদের জন্য খুব ভালো হবে, ওদের বীজ অনেক কম লাগবে। যেমন প্রতি কানিতে যদি হিসাব আমরা করি, তাহলে আমাদের প্রতি কানিতে 10 কেজির মতন বীজ লাগে ধানের। কিন্তু আপনাদের যদি আমরা এসআরআই পদ্ধতিতে করি, তো শুধু 1 কেজি বীজে আমাদের হয়ে যাবে, মানে আপনার 90% বীজ কম লাগবে,
1: কম লাগে, মানে অতখান কম লাগবো, 9 কেজি বীজও কম লাগবো। 9 কেজি বীজের দাম কত, কৃষক বাইরার কত এখানে লাভ হইল?
2: এরপর দেখেন, আমাদের যেহেতু আমাদের বীজ বেশি, আমাদের নার্সারি অনেক বড় করে করতে লাগবে। তো নার্সারি ম্যানেজমেন্টের একটা কথা আছে, এই বৃষ্টির সিজনে নার্সারি ম্যানেজমেন্ট অনেক কষ্ট হয়ে যায় কৃষক ভাই বোনের জন্য। কিন্তু আমাদের এই এসআরআই যে পদ্ধতিটা, যারা অনেক ভাই বোনেরা করেছেন,

0: ওরা দেখেছেন যে এসআরআই পদ্ধতিতে এককানি যে আমাদের জায়গা আছে ওইটার জন্য শুধু আমাদের 15 থেকে 20 স্কোয়ার মিটার যদি আমরা নার্সারি তৈরি করি তাহলে আমাদের হয়ে যাবে। মানে নার্সারিটা আমার এমন ভাবে তৈরি করতে লাগবে যে আমাদের ব্রেডটা 1 মিটার হোক আর লম্বায় আমাদের 15 থেকে 20 মিটার একটা বেড থেকেই আমাদের পুরো এককানির চারা আমরা উৎপাদন করতে পারবো। তো আপনাদের জায়গা অনেক কম লাগবে, আপনারা যদি অনেক বেশি বৃষ্টি হয় ওইটার উপরে ছাউনিও দিতে পারবেন কারণ আপনাদের জায়গা কম। প্লাস আপনারা এটার মধ্যে আরেকটা জিনিস ভালো কি এটার মধ্যে অনেক কম দিন রাখতে লাগে।
1: আচ্ছা,
0: আমাদের 10 থেকে 12 দিনের চারা আমরা এটাকে আমরা মেইন ফিল্ডে নিয়ে যেতে পারি। এর সাথে দেখেন এটার নার্সারিটা কিছু অন্যরকমের বানাতে লাগে কারণ একদম ছোট চারা আমরা নিয়ে যাব মেইন ফিল্ডে। এর জন্য নার্সারির যে আমরা মাটিটা রেডি করব, মাটিটার জন্য আমরা প্রথমেই ভালো করে পাউডার করে নিই, এরপর বেশি পরিমাণের কম্পোস্ট মিক্স করবেন।
1: আচ্ছা,
0: এর সাথে দেখেন আরেকটা জিনিস যেটা আমরা সব বছরের পর বছর আমাদের ঘরে আসে কিন্তু আমরা ফেলে দিই, এটা হলো গিয়ে ধানের যে কিছু ধান আপনারা দেখবেন যেটার ভিতরে চাল থাকে না, আপনারা বলা হয় লোকাল ভাষায়, তো ওইটার কি হয় ওই ওইটার কোনো আমাদের কাজে লাগে না। কোনো কোনো ভাই বোনেরা কি করেন গাছের গোড়াতে দেন ওইটা থেকে কম্পোস্ট হয়, কিন্তু এই জিনিসটা আপনারা এই ধানের চারা গাছ লাগানোর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে কি হবে যখন আমরা চারাটাকে নিয়ে যাবো ওর শিকড়টা ভাঙবে না, একদম নরম হয়ে থাকবে। এর জন্য নিয়মটা হলো গিয়ে আপনাদের যে মাটি মাটি আপনার 60 থেকে 70 ভাগ, আপনার 30 ভাগ যে আছে ওইটার মধ্যে কম্পোস্ট আর এই আপনার যে ধানের যে চুচা আছে ওইসব মিলিয়ে আমরা মাটিটাকে রেডি করব। তাহলে কি হবে আমাদের মাটিটা খুব নরম হয়ে থাকবে যেন আমাদের চারা গাছটি খারাপ না হয়।
1: আচ্ছা, জোর জোড়া থাকবো, সেরা টান দিলেই উঠে যাইব।
0: হ্যাঁ, এর সাথে আপনারা দেখবেন যখন যারা করেছেন ওরা জানেন যখন আমরা চারাটাকে তুলবো, চারাটা যখন আমরা কিছুজন আপনারা কি করেন পলিথিন নিচে দিয়ে চারা করেন, তাহলে কি হয় পলিথিনটা যখন আপনি একটু সরিয়ে দেন তাহলে ওইটা কেকের মতো, যেরকম আমরা কেকের পিস পিস হয় এরকম পিস পিস কেকের চারার মতন উঠে, তো ওই চারাগুলোর শিকড় একদমই ভাঙে না। কারণ আমরা 10 থেকে 12 দিনের চারা, আমরা নর্মালি যে আমরা ক্ষেত করি আমরা দেখেছি 25 থেকে 30, কেউ 35, কেউ 40, যার অনেক বেশি জায়গা কিছু কিছু মানুষের 40 দিনও চলে যায় গাছের বয়স মেইন ফিল্ডে যেতে যেতে নার্সারি বেড থেকে। তো এখানে আমরা অনেক কম সময়ে আমরা ওইটাকে মেইন ফিল্ডে নিয়ে যেতে পারি। তো এর জন্য আমাদের যত্ন যে আছে যত্ন অনেক কম দিন করতে লাগে, আমাদের সময় অনেক বাঁচে। এছাড়াও দেখেন আরেকটা এখানে আমরা যেটা দেখেছি, আপনারা যারা ক্ষেত করছেন আপনারা জানেন আমরা কি করি বীজ শোধন করি। তো আমাদের সবাইকে অনুরোধ করব আমরা জৈবিক মতে বীজ শোধন করবেন। জৈবিক মতে বীজ শোধন করলে আমরা টাইম টু টাইম আপনার যে গাছগুলো আছে গাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের বেশি থাকবে।
1: আচ্ছা,
0: এর জন্য আমাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা কেমিক্যাল যে আজকের দিনে কেমিক্যাল এত বেশি ব্যবহার হচ্ছে আপনারা চেষ্টা করবেন জৈবিক মতে জৈবিক জিনিস ব্যবহার করার জন্য। কারণ দেখেন আমাদের এই অঞ্চলে ভাতটা কিন্তু আমাদের মেইন খাদ্য, যেরকম আমাদের নর্থ ইন্ডিয়ার দিকে বা অন্য পার্ট অফ ইন্ডিয়াতে রুটি ওরা বেশি খায় কিন্তু আমাদের অঞ্চলে ভাত বেশি খায়। এর জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা জৈবিক মতেই ব্যবহার করবেন সবকিছু। এখন বাজারে অনেক ভালো ভালো জৈবিক ওষুধ পাওয়া যায় যেটা দিয়ে আপনারা বীজ শোধন করবেন। যখনই আপনারা নার্সারি বেডে বীজটাকে লাগাবেন এর আগে আপনারা 24 ঘন্টা বীজটাকে জলে ভিজিয়ে রাখবেন। আর যখনই একটা সবসময় একটা জিনিস দেখবেন যখন আপনি প্রথমেই জল দেবেন বীজের মধ্যে যেখানে আপনারা বীজটা দিয়েছেন, যখন কিছু বীজগুলো উপরে চলে আসবে ওই উপরের বীজগুলোকে আপনারা সরিয়ে দেবেন।
1: আচ্ছা,
0: কারণ এটি ভালো বীজ,
1: ভালো বীজ নাই।
0: হ্যাঁ, সাথে সাথে করবেন এটা, নাহলে কি হবে কিছু সময়ের পর ওরাও নিচে চলে যাবে। তো এইসব জিনিস দেখে আমরা যখন নার্সারি রেডি করব, নার্সারি রেডি করার পর আমরা মেইন ফিল্ডে যখন নিয়ে যাব আমরা 10 থেকে 12 দিনের মধ্যেই মেইন ফিল্ডে নিয়ে যেতে লাগবে। এর জন্য আমরা মেইন ফিল্ডটাও সময়ে রেডি করে নেব। এর মধ্যে একটা জিনিস দেখেন এসআরআই এর মধ্যে একটা জিনিস কি হয় আমরা দূরত্বটা বেশি দিই, আমরা 25 সেন্টিমিটার দূরত্ব আমরা দিয়ে একটা গাছ থেকে একটা গাছ লাগাই। তো প্রথমে যখন আপনি চারা গাছগুলো লাগাবেন সবাই আপনিও নিজেও ভাববেন

0: পাড়ার সবাই বলবে যে এখানে কি লাগানো হয়েছে, কারণ কিছুই দেখা যাবে না। এসআরআই এর মধ্যে এটাই সব থেকে ভালো যে প্রথমে আপনারা কিচ্ছু দেখতে পারবেন না, দেখবেন শুধু একদম ছোট ছোট কিছু চারা গাছ আছে, অনেকগুলো চারা গাছ আপনার রোদ বৃষ্টিতে, আমাদের এখানে বৃষ্টি অনেক বেশি হয় তো রোদ বৃষ্টিতে কিছু খারাপও হতে পারে, তো কিছু এক্সট্রা চারা রাখবেন যে ওই টাইমে আমরা যেন আবার নতুন চারাটাকে ওই জায়গাতে আমরা লাগাতে পারি। তো আপনারা মনে রাখবেন ভালো করে মাটিটাকে তৈরি করবেন, বেশি করে অর্গানিক জিনিস দেবেন। আমাদের সবার ঘরে একটা দুটা গরু আছে, গরুর গোবর ব্যবহার করেন। আমাদের সবাইয়ের ঘরে গাছ আছে, গাছের যে পাতাগুলো পড়ে ওই পাতাগুলোকে আমি সবাইকে অনুরোধ করব সবার বাড়িতে যেন একটা কম্পোস্ট পিট বানান আপনারা। কম্পোস্ট পিটের মধ্যে কম্পোস্ট রেডি করে ওইটা আপনারা জমিতে ব্যবহার করেন। তো এইসব দিয়ে
1: এক কথা কইলাম, আমি যেমন আগে জানতাম যে রাসায়নিক সার ছাড়া এসআরআই পদ্ধতিতে ধান চাষ করাটা সম্ভব নয়, কিন্তু আপনার কথা শুনিয়া বুঝলাম যে না, জৈবিক পদ্ধতিতেও এসআরআই চাষ হইব।
0: হ্যাঁ দেখেন, আগে আমরা শুধু ভাবতাম যে আমাদের জৈবিক চাষ মানে শুধু আমরা গোবর দিলাম, কম্পোস্ট দিলাম বা আমরা বার্মি কম্পোস্ট দিলাম, কিন্তু আজকের দিনে রাসায়নিক সারের অনুমানেই আমাদের জৈবিক অনেকগুলো সার আছে। আমাদের অনেক মহিলা দিদিরা আজকের দিনে ওরা অনেক ট্রেনিং করে, সরকারি তরফ থেকে, সরকারি দপ্তর থেকে ট্রেনিং করে ওরা জৈবিক ঔষধ এবং জৈবিক সার নিজের গ্রামে বানিয়ে পুরো গ্রামকে ওরা কিছু টাকা বিনামূল্যে ওরা বিক্রিও করছে, তো ওদের ইনকামও হচ্ছে, প্লাস জৈবিক ধরনের
1: দেশ চালু।
0: তো এই জিনিসটা ফোকাস করে আমরা যদি সবাই চেষ্টা করি তাহলে আমরা ভালো করে জৈবিক মতোই এই চাষটা করতে পারবো। তো যেটা আমি বললাম, আপনারা 25 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার দূরত্বে আপনারা গাছটা লাগাবেন। প্রথমে আপনারা সবাই লাইন করে লাগাবেন, কারণ যেন ভবিষ্যতে আগাছা যখন হবে তখন আগাছা পরিষ্কার করতে আপনাদের সহজ হবে। কারণ আমরা আপনারা দেখেছেন কিছু মেশিন আছে আগাছা পরিষ্কার করার জন্য, যেটা আমরা ধাক্কা দিয়ে পেড উইডার যে আছে ওই উইডিং মেশিন দিয়ে আমরা লাইনে লাইনে গিয়ে আমরা ধান পরিষ্কার করতে পারবো। না হলে কি হবে, এই আগাছা পরিষ্কার করার জন্য আপনাদের অনেক বেশি মানুষ লাগবে। তো এর জন্য লাইনে আপনারা লাগাবেন, লাগানোর পর আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই গাছগুলো অনেক বড় হচ্ছে। আমরা যে আমাদের লোকাল যে আমরা ধানগুলো লাগাই, যে পদ্ধতিতে লাগাই, ওখানে আপনারা দেখবেন যে আমাদের একটা চারা গাছ থেকে আমরা টিলার বলি ওটাকে, সাইডের দিকে যে আরো উঠে, প্রথমত আমরা একটা জায়গাতে আমরা 3-4টা করে গাছ লাগাই। আমাদের যে নর্মাল পদ্ধতিটা আছে, নর্মাল পদ্ধতি আমরা 3-4টা করে গাছ একসাথে লাগাই। গ্রামের মধ্যে অনেকজনে ভাবে যে যদি বেশি চারা লাগাই বেশি উৎপাদন হবে, আসলে এমন না। তো আমরা দেখেছি 3-4টা চারা যখন আমরা লাগাই, টোটাল গিয়ে ওটার থেকে 15-20টাই আপনাদের ধানের ছড়া আসবে। কিন্তু এসআরআই পদ্ধতিতে আমরা একটা করে গাছ লাগাই, 25 সেন্টিমিটার দূরত্ব যেটা আমরা রাখছি, শুধু একটা করেই গাছ লাগাচ্ছি। আর একটা করে গাছ থেকে আপনাদের 20-50টার মতো ছড়া ওরা আসবে এখানে। তো দেখেন এখানে আমরা 4টা লাগিয়ে 15-20টা পাচ্ছি, এখানে একটা লাগিয়ে 20-50টা আমরা পাচ্ছি। তো আমাদের উৎপাদনও অনেক বৃদ্ধি হয়ে যায় এই এসআরআই পদ্ধতিতে। প্লাস দেখেন যখন আমাদের দূরত্ব একটু বেশি থাকবে, কারণ দূরত্ব বেশি রাখার কারণটা এটাই, কারণ এটার পরে গিয়ে অনেক বড় হয়ে যায় গাছগুলো, আর আমাদের গাছগুলোর ডিস্টেন্সটা বেশি থাকলে ওটার ভিতর দিকে আমাদের যে সানলাইটটা আছে, সূর্যের আলো, বাতাস, বা আমরা যদি আগাছা পরিষ্কার করছি, সবগুলো আমরা ভালো করে করতে পারবো।
1: আচ্ছা,
0: তো এইসব জিনিস দিয়েই আমরা এসআরআই পদ্ধতিতে আমরা যদি করি, আমাদের কিছু কিছু কষ্ট হয়। আমাদের কৃষক ভাই বোনের কাছ থেকে আমরা অনেক শুনেছি যে আমাদের প্রথমে এই যে চারা গাছগুলো আমরা যে লাগাই, একদম ছোট ছোট চারা গাছ, 10-12 দিন বয়সের চারা গাছ আমরা নিয়ে লাগাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, আমরা লাইন করে লাগাচ্ছি কারণ আমরা লাইন করে আগে লাগাইনি। কিন্তু যখন ওদের উৎপাদনটা ভালো হয় তখন ওরা বুঝে যে এই কষ্টটার ফলটা, আমাদের রেজাল্টটা খুব ভালো। এর জন্য ওরা সব সময় দেখবেন একবার যারা এসআরআই করছে ওরা বছরের পর বছর
1: ওরকম কোন কৃষক দাদারে আমি গ্রামে অনেক সময় পাই, তাই হয়তো 20 খানি জমি আছে কিন্তু 5 খানি জমি তাই কররা এসআরআইতে, আর 15 খানি কররা, আবার কেউ কেউ ফুরাটাই কররা এসআরআইতে। আচ্ছা দাদাবু, ওটা তো হইলা না ও ড্রেন রাখনের ব্যাপারটা।
0: তো দেখেন খুব ভালো জিনিস আপনি বলে মনে করি।

0: করেছেন, আমাদের এই অঞ্চলে অনেক বৃষ্টিপাত বেশি হয়। তো এর জন্য এসআরআই পদ্ধতিতে আমরা সবাইকে এটা বলি যে আপনারা চারদিকে ভালো করে ড্রেন রাখবেন, যেন জলটা যখন বৃষ্টির জল যখন আসে যেন ওইটা বাইরে ভালো করে চলে যায়। আর সবসময় এটা খেয়াল রাখবেন যে আগাছা যেন পরিষ্কার থাকে, কারণ আগাছার থেকেই বাকি রোগগুলো আসে। আমরা ভাবি যে পোকা কোথার থেকে আসছে, ধানের মধ্যে কোন জায়গাতে এই প্রবলেম হচ্ছে, তো মেইন ওদের প্রবলেম হলো গিয়ে আগাছা। আগাছা যখনই থাকবে রোগ পোকো আপনার অনেক বেশি হবে। এর সাথে আরেকটা আমি এড করে দিচ্ছি, আমাদের আপনারা দেখেছেন মনে হয় কিছু কৃষক ভাই বোনেরা কি করেন, এজোলা ধানের মধ্যে ব্যবহার করেন। তো আপনারা এটাও করতে পারেন, আমাদের যে আপনাদের চারদিকে ড্রেন বানাবেন ওই ড্রেনে তো জল থাকবে, ওই ড্রেনে আপনারা এজোলা ছেড়ে দিতে পারেন। এজোলা যখন বেশি হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এজোলাটাকে পুরো ধানের ক্ষেতে ছড়িয়ে দেবেন। আর যখন আপনারা আগাছা পরিষ্কার করছেন মেশিন দিয়ে, ওই সময় ওই এজোলাটাকেও আপনারা যখন মেশিনটা চালাবেন তখন ওইটা ব্রেক হয়ে ওইটা আপনাদের নিউট্রিশন দেবে আপনাদের ক্ষেতে। তো আপনাদের এটা ফ্রি অফ কস্ট, যেখানে আমাদের এটার মধ্যে খরচাও যাচ্ছে না। এজোলাটা ন্যাচারালি ওরা নাইট্রোজেন ফিক্স করতে পারে, যেটা আমরা ইউরিয়া যেটা কাজ করে আমাদের গাছের শরীর বৃদ্ধি এইসব পাতা বৃদ্ধির জন্য কাজ করে, তো এজোলাও সেম আপনার কাজ করবে, প্লাস আপনার মাটিটাকে অনেক ভালো রাখবে। আপনারা দেখেছেন আমাদের এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে খুব আমাদের এখন গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমরা জৈবিক চাষ করার জন্য। তো এটার কারণটা এটাই, কারণ আপনারা দেখেছেন বাইরের যে স্টেটটি আছে অনেক স্টেটে মাটি এখন চাষ করার যোগ্য রয়েনি। আপনাদের যখনই আপনারা দেখেছেন আমরা পাওয়ার টিলার চালাই বা আমরা লাঙ্গল দিয়ে চাষ করি, আপনারা দেখেছেন আগে আমরা লাঙ্গল দিয়ে যখন চাষ করতাম আমাদের কয়েকটা চাষের পরেই মাটিগুলো একদম গলে যেত, কিন্তু এখন দেখবেন আপনারা অনেকগুলো মাটি শক্ত হয়ে যাচ্ছে। তো ওই শক্ত হওয়ার কারণটা হলো গিয়ে ওভার ডোজ অফ রাসায়নিক। আপনারা রাসায়নিক দিচ্ছেন ঠিক আছে, যতটুক ডোজ আছে ওইটার থেকে আরো বেশি দিচ্ছেন, কারণ আপনারা ভাবছেন যে আমি যত বেশি দেব আমাদের ফসল বেশি হবে,
1: ফসল পাইতাম। ওটার লাগেই তো
0: আপনারা দেখবেন এখন আজকাল আমরা যখন সবজিও নিয়ে আসি সবজির মধ্যেও অনেক তাড়াতাড়ি সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো ওইসব রাসায়নিক জিনিসের কারণে এই জিনিসগুলো হচ্ছে। তো সবাইকে অনুরোধ এটাই রাখবো যে আপনারা জৈবিক মতে করবেন। তো এসআরআই এর মধ্যে এইসব জিনিস আপনারা ভালো করে যদি খেয়াল রাখেন, এর সাথে একটা টাইম আপনারা দেখবেন ধানের মধ্যে অনেক পোকা আসে, অনেক আপনার পোকা আসবে। তো ওই পোকাটার কারণ কি, আগের দিনে আমাদের অনেক পাখি ছিল, পাখি অনেক পোকা খেত, এর জন্য আমাদের রাসায়নিক ব্যবহার করা লাগত না, কিন্তু এখনের দিনে আমাদের অনেক বেশি পোকা বেড়ে গেছে। তো এর জন্য দেখেন আমরা কিছু কিছু জিনিস আছে আমরা করতে পারি ধানের মধ্যে স্পেশালি। আমরা দেখেছেন কিছু কিছু জায়গাতে কি করেন, ধানের এখানে একটা লেমবাত্তি জ্বালিয়ে রাখেন। তো ওই বাত্তিটার কারণটা কি, পোকাগুলো ওই লাইটের দিকে আসবে, এসে ওই লাইটের মধ্যে লেগে ওরা মরে যাবে। তো এটা একটা কন্ট্রোলের ইয়ে। আরেকটা হলো গিয়ে যখন দেখবেন বৃষ্টি নেই, শুধু ধানের জন্য বলছি না, যে কোনো সবজি ক্ষেতের মধ্যে আপনারা স্টিকি ট্র্যাপ লাগাতে পারেন, আঠা জাতীয় ট্র্যাপ বানিয়ে হলুদ রঙের চার্ট পেপার কিনে আপনার আঠা জাতীয় ট্র্যাপ বানিয়ে আপনারা লাগাতে পারেন। ওইটার জন্য কি হবে, ওই কালারটা দেখে পোকাগুলো আসে ওখানে লেগে ওরা মরে যাবে। তো এইসব ধরনের যদি আপনারা কন্ট্রোল করেন, প্লাস আমরা সবাই জানি আমাদের গরু যেন আছে, গরুর চেনা, আমাদের হলদি, লঙ্কা, প্লাস আমাদের আদার, এইসবের রস দিয়েও আমরা স্প্রে করে রোগ পোকা আমরা দমন করতে পারি। তো সবাইকে অনুরোধ রাখবো যে এইসব জিনিসের আপনারা ব্যবহার করেন, কারণ এটা আমাদের সবার বাড়িতে আছে, আমরা কোন জায়গায় গিয়ে কিনতে লাগবো না, সব কিছু আমার বাড়িতেই আছে। তো ওইগুলো আপনারা ব্যবহার করেন। নিম পাতার রস, আমাদের গ্রামে গ্রামে নিম পাতা আছে, নিম গাছ আপনারা দেখবেন অনেক নিম গাছ আছে, তো নিম পাতা আপনারা বয়েল করে ওইটার জলও আপনারা ব্যবহার করতে পারেন। তো এসআরআই এর মধ্যে সব থেকে ভালো জিনিস এটাই যে আমাদের প্রথমত আমরা দেখলাম যে বীজ আমাদের অনেক কম লাগে, আমাদের চারা গাছের জন্য জায়গা অনেক কম লাগে, আমাদের যে মেইন হলো গিয়ে আমরা লাইন টু লাইন যখন লাগাই তখন আমাদের আগাছা পরিষ্কারের জন্য ভালো হয়ে যায়, প্লাস আমরা অন্য যে কাজগুলো আছে যেটা আমরা ক্ষেতের মধ্যে করতে লাগে ওইগুলো ভালো আমরা করতে পারি। এছাড়া সব থেকে যেটা ইম্পর্টেন্ট হলো গিয়ে আমরা যেটা নর্মাল পদ্ধতিতে আমাদের 15-20 আমাদের গাছের ছড়া আসে, ধানের ছড়া আসে, এখানে আমরা 20-50 ছড়া প্রতি গাছের থেকে আমরা পাবো। ওই জিনিসটা
1: সুন্দর আলোচনা শুনলাম দাদা।

0: আইজ আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
1: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক ওর কিষানো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষান বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা। দেশ কে 80% সে জ্যাদা কিষান এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে ইনহীঁ ছোটে কিষানো কো ধ্যান মে রাখতে হুয়ে কৃষি সুধার কিয়ে যা রহে হ্যায়, নির্ণয় লিয়ে যা রহে হ্যায়।
2: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি শুরুয়াত 24 ফরবরি 2019 কো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দ্বারা কি গই থি। পিএম কিষাণ যোজনা কা পুরা খরচ ভারত সরকার বহন করতি হ্যায়। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रूपए की सम्मान राशि, 2,000 रूपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है। अब तक 11 करोड़ से भी अधिक लाभार्थी किसानों के बैंक खातों में 1,58,000 करोड़ रूपए से अधिक की राशि सीधे ट्रांसफर की जा चुकी है। किस्तों की जानकारी किसानों को SMS के माध्यम से दी जाती है। इस मदद से बुआई के पहले अब किसानों को बीज, खाद, कीटनाशक और कृषि संबंधी अन्य जरूरतों के लिए साहूकारों के आगे हाथ नहीं फैलाना पड़ता। इस योजना से मिले लाभ तथा आवेदन की स्थिति देखने के लिए पीएम किसान पोर्टल लॉन्च किया गया है। इस पोर्टल के माध्यम से पात्र किसान अपना पंजीकरण स्वयं करने के साथ साथ अब तक मिले लाभ और अपने आवेदन की स्थिति फार्मर्स कॉर्नर से देख सकते।

এতক্ষণ কিষাণবাণী শুনলেন, আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর কক বুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সঞ্জয় কাহাম পইলা অন আকাশবাণী আগরতলা তাবু সঞ্জাগ তিনি সঞ্জয় জারানী ককবরক আওয়াই পান্দা হাতি বার্ষা কিতিংগী ফাইকাবা হাই নহাই সং নরকনি বাকি নরকনি রহরজা ককটুন ন খুক তাংনানি তাই নরকনি সুমং রকন সাকলাই নানি বাকি ও পান্ডা ককটুনি জাপা পইলাও ককটুনি জাপা পান্ডাও যত্ন লামসগ নরকনি নাংকুকমানি কক রক সঙ্গানি মসুমানি রক সংহরি মান্নাই ও পান্ডাও নরকনি বাকি ককটুন রক আং খুক তাংনাই আবুনি বিসিং বিসিং রসামরাবো সঙ্গালায় তাই আবনো কারিব নরকনি সংহরজকনাই রক টংহাকে কক দুক বাই গরঙ্গী মাননাই অরনি কক দুক নাম্বার অংখা 0381 2326255

0: মেডিকেলসান কিসা কক দুক করং লাইন রে না
1: হ্যাঁ আকাশবাণী আগরতলা কেব
0: সব সুমভরি তং কিসা নি কুমার সাগরা দি হ্যালো হ্যালো
1: খনায় দা খানা হ এই দ তাম সুনা মসং সুন্দে নি নি কমাবো কিচা ছাদি হ্যালো হ্যাঁ নি নি মুং সাগরা দি এই তাম সুনা মসং সুন্দে নাটক তোমার নাটক আও টলিং ইয়াসকু এ খানাই চঙ্গ টলিং ইয়াসকু নাটক খানানি মসঙ্গ এ খানাই তো নরনি খানাকা রিয়াদেব বর্মা টলিং ইয়াসকু নাটক খানানি মসঙ্গি হই কক্ত বাই গেরেনখা বেলাকে হামবাই নিনি খানানা মসুমানি নাই তংদি ককটি সালনি সানজা দামসিনি তামানি জরাও তাই স্রাং সালনি দিবরনি দাম নই তাই শিবা থাম শিবা সতী তামানি জরাও ফাইদি হাইনহাই সঙ্গ মঙ্গ খানালাই ফেগেরাও না

আপনি কক্তু নংখা বীরমোহন জমাতিয়া শিলঘাটি উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট নি বনি সুমানি অংখা দাংদুনি তামুং কিসা খানারি দামান্ন আও নিনি সুমানি বেলাইখন কাহাম খানাউই দংদি নিনি সুমানি বা নং খানানা মুসুমানি দাংদুনি খরাং বা তামুং নং খানাউই মান্নাই বে কেসা ককটুন নাইলাই ফিগ্রাওয়ানো অবংকা নারায়ণ সখী জমাতিয়ানি রেসাপুং খানানানি মুসুঙ্গনই সৈহরনাইংখা কীর্তি কিশোর জমাতিয়া মহর সরা দুষ্কি টেলেমরা খোয়াই ত্রিপুরানি আও নংবো খানাউইতংদি নারায়ণ সখী জমাতিয়ানি রেসাপুং সঙ্গ ওরাম ওরাম খানারু খানাউইতংদি খানাউই মাননাই নিনি অরসামুং খানানা মুসুমানি রেসাপ করেন নারায়ণ সখী জমাতিয়ানি

Debani damsi nei tai thamsi chodi tamani jara o khani mari pandao. Hiron de Burma ni risapun khanar jagane kom theng lai inka Usha de Burma. Chanda jara ni damsi nei tamani jara o pula o thumno khanar jagane. Khanani thumno kunkha siyar ni pandini pula bukha. Sei nei inka Narendra de Burma. Abuni ulo sadhana riyang ni risapun khanar jagane. Asu jara khanani panda ao ibata khanabai khya. আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাখি তিনি সান্দ্র জারানি কক বড় আওয়াই পান্ডা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আইআইটি খড়গপুরের সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ ক্যানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্ট আপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चिप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: প্রধানমন্ত্রী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক

0: ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरी के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरी को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাহ সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন এমএস পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান। দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাট্টুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়াদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনির কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।

করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্রাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব বাণী দেবর্মা তিনি নি কক্তমা বুবাক রকংখা মন্ত্রীবক্রক যোধপুর নি বীরখুং খোলানে কতাল টার্মিনাল ন চেঙ্গি রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হাকতর নিবুখা ইয়াফারখা মুসকাং নৈচি সালমারানি সিমি সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন চেঙ্গজাগানো সালচি সালকা আড়ি রেলওয়ে সালচি সালকা হাস্তে রকনি বিশিঙ্গ অবন পুইলা মেমু ট্রেন স্যাপসাপ তিনি আগরতলানি সিমি চেঙ্গরজাখা হায়ুংকা ফুটবল নি রাউন্ড 16 ন এবা প্রি কোয়ার্টার ফাইনাল নি পুইলা ম্যাচ কানাডাবে মরক্কো থংলায়ানো তাবুক কক্তমা শুক্রবই রাষ্ট্রবক্রক ইয়াকচো সিপি রাধাকৃষ্ণন তাই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি স্বামী বিবেকানন্দনী থৈজামা সালবন খুলুমুংয়া ফারখা হদালামনি বিশিংতৈ মচাং রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দন খড়কসা হাকতনি হামজাকনাই ওয়ানশুক করং তাই হাকসালনি নাহার মুং করং হনই খুরচাই শাখা বসাকা স্বামী বিবেকানন্দনী শাকন পৈতুখলাইমা চুং সাজা তাই খাইরক মুং গনাং ভারত স্নাম তিসানানি ইমাং তিনি ববসংন লামফুনুগৈ তঙ্গ বতাই বসাখা স্বামী বিবেকানন্দ নিলাংমানি নাহার মুং অ আচাই সংন খাথাংসারু মন্ত্রী বক্রক শাখা ভারত নি হুকুমু মুকুমু তাই বসংন হামজাকমা ফুনুক থানিও স্বামী বিবেকানন্দনি ইয়াফার মুং খুরচাজাক থতক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি ডিজিটাল স্তাম্ভির মুংনি শ্যাপ বাই শ্যাপ নাহার নাই রকনি মান কুবুই শ্যাপ করা ক্লাইমা ও হাফাংনি চেতননি কগ্ন খুরচাখা কেন্দ্রনি মন্ত্রী প্রহ্লাদ যোশীনি কক্ষাল কাইসা শেয়ার ক্লাই ই জাগৃতি প্ল্যাটফর্মনি শ্যাপ বাই কনজিউমার মান কুবুই শ্যাব তাংবেখ্রেপ দেখিল ডিজিটাল স্লাইমুং অঙ্গৈ তঙ্গ হনে খুরচাখা মন্ত্রীবক্রক কক্ষাল মুচাং প্রহ্লাদ যোশী খুরচাখা ই জাগৃতি কনজিউমার ককশিল চামুং পাইরেনা সামুংন ডিজিটাল ক্লাইখ্যা আবো বাই অ সেপ্তাইব দশ হাজাক স্রাই স্রাই তাই লাইতা সাংঘা বসাখা অব হাফাংনি লুকো হামক্রাই রুকজাক নাইকল মুংনি মারি তাই কনজিউমার রকনি বাগৈ লাইতে সাকে মান কুবুইরি নাও নাংমা বারজাই আসাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি রাজস্থাননি পজপদ রাও খকসা রাসাই বাসাই রুজাক কবাং রাংনি হামক্রাই গনাং তাংবুতাং ন চেঙ্গৈ হলংথং কাই রেখা অ তাংবুতাং তাংবেখ্রেপ সকজাকনাই রেকালাম তাই সামুং মান থক রুমুঙ্গ নাংমা বারজাই আসাগানো মন্ত্রীবক্রক যোধপুরনি বীরখুং খোলানি কতাল টার্মিনাল ন চেঙ্গৈ রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবুতাং হাকতর নিবুখাক ইয়াফারখা মন্ত্রীবক্রক ককনারকমাও শাখা অ তাং তাংনি শ্যাপ বাই রাজস্থাননি স্নামঘর রাংবক সিনমুং তাই সামুং মান্থক রুমুঙ্গ কতাল শ্যাপ ফিয়ক জাগানো মন্ত্রীবক্রক তিনি গুজরাটনি সানন্দাও সিজি সেমি আউট সোর্সড সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্র ন চেঙ্গি রেখা আবো স্নামনাও রাংবাইখা খকসনি সাইবারা রুজাকনি কবাং রাং আবো চেঙ্গজাকমা বাই আরও বিশিও বারা রুজাক চিপ স্নাম মানানো আবো মালখুং স্কুটার ন খবই জুদা জুদা স্নামঘর।

ছামুঙ্গ ফ্রাংজাগানো সানন্দাও মন্ত্রীবক্র কেতাল তাং সেব্বাই স্নাম যাক ও স্নাম খর্ণ বেড়াই নাইখা তাই আরও সামুং তাং নাইরক বাই কগলাম সালাইখা কেন্দ্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণু শাখা অর স্নাম ইতি সাজাক মেড ইন ইন্ডিয়া চীন জাপান আমেরিকা তাই ইউরোপ রহর জাগানো আবোবাই ভারতনি তাং সেব হায়ুঙ্গ সিনিমুং মানানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাংসালনি সিমি নখা সালদগনি ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুংনি সালকা বেদিকনি তাংরা রুদ্রেন্দ্র ট্যান্ডন শাখা জুলাই তালনি দকনি সিমি চার সালমারি মন্ত্রীবক্রক ইন্দোনেশিয়া বেড়াইমাও টঙ্গানো বেড়াইমা জোড়া মন্ত্রীবক্রক প্রেসিডেন্ট প্রভু সুভিয়ান্তু বাই বখাক নৈনি কগলাম সালায়ানো তাই জাকার্তাও ভারতনি টংনাইরক বাই সংসাজাক পান্দা মানজাগানো ও তালনি চারনি সিমি চি সালমারি মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়া বেড়াইমাও টঙ্গানো আরব অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক বাই জুদা জুদা নাংকুকমা বাবায় কগলাম সালায়ানো তাই ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামও মানজাক না ককটঙ্গ বেড়াইমা পাইথাগ মন্ত্রীবক্রক চি তাই চিসা সালমারি নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গানো বুসকাং নিচি সালমারিনি সিমি সংসদনি ওয়াতিমলনি অধিবেশন চ্যাংজাগানো আব আগস্টালনি চিথাম সালমারি জড়া চলিওয়ানো সংসদ বেচেপনি মন্ত্রী কিরণ রিজিজু তিনি অকক্তমা রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায় আকাশবাণী ককটমানি আপডেট মান্না বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান্নাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা আগরতলা হাফাংনি মেডিকেল রং কতর্ণ সেন্টার অব এক্সিলেন্স ক্লাইস নাম তিসানানো অংখা হাফাংনি নাহারমুং ডক্টরস দেনরিগি তিনি আগরতলা প্রজ্ঞা ভবন সংসাজাক পান্দা ককনারংম বতাইব শাখা শাকনাইনের অগ্নি হামক্রাই খ্লাইনাও হাস্তে হাফাং শাকথার যাক জিবি শাখাম অগ্নি শাকনাইনের অগ্নি প্রাইভেট প্র্যাকটিস মথাকমানতি মন্ত্রী অকরা শাখা হাকতরনি জুদা জুদা হাস্তেও ব অসেপ সামুঙ্গ ফনাংজাক্ষা তাই আবুবাই স্রাং মুংনাহারনা সেপ্তঙ্গ ও ককচং মুংনতুই খা মিথিক মুং তাই এরেং কক পীর মুং খ্লাইনা চাইতকজাগী তঙ্গ হনিব কগনা রেখা সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাস্তে রগ্নি বিশিঙ্গ অবন পুইলা মেমু ট্রেন সেপসাপ তিনি আগরতলানি সিমি চেংরেজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশন ও বানানারে আগরতলানি সিমি করিমগঞ্জ জোড়া মেমু ট্রেন চেংরেখা ও ট্রেন বুসকাং তাংশাল দক সালমারিনি সিমি চয়াউই চলিওয়ানো পান্দাও মন্ত্রী অকরা শাখা হাস্তে রেল থাংলাই শুনে সাপ সাপ ডাকতিন চাষাউই টঙ্গ আসামনি চন্দ্রনাথপুরনি সিমি সাবরুম জোড়া রেল লাইন ডাবল খ্লাইনা বাকি সার্বে নিশামুং পাইরে যাক্ষা সরাই সরাইকে প্রজেক্ট রিপোর্টস নাম যাক্ষা জিরানিয়ানি সিমি বুজ্জুংনগর জোড়া কাইচিব্রী কিলোমিটার কেতাল রেল লাইন নামনানি সার্বে নিশামুং চলিউই টঙ্গ বশাখা হাস্তে হাফাংনি বখাক্তি আগরতলানি সিমি জম্মু পুরিতাই গয়ানি বিশিঙ্গ দাদাক সিদাক রেল চলিনানি বাকি রেল নাই খুঙ্গ কয়মুং রহর জাখা অমৃত ভারত যোজনানি ধর্মনগর কুমারঘাটটাই উদয়পুর রেল স্টেশন কতালখেস নামনানি সামুং চলিউই টঙ্গ আবনি বাগির রেল নাই খুং খক চুকুচি দক রাজাক দকচি রাসাইরাং গসিমুং রাজাখা পান্দা মানজাখা রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী এমপি রাজীব ভট্টাচার্য এমএলএ মিনারানী সরকার লামডিং ডিভিশননি ডিআরএম সমীর লোহানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমণি নাহার মুং তাই বসংন হামজাক মুংনি ওয়ানসুক মুং তৈ তিনি আগরতলা টাউন হল প্রদেশ বিজেপি যুব মোর্চানি চেতন বাই শ্রৃঙ্গাই রগ্নি ককমালে মুং পান্দা সংসাজাখা পান্দাওয়া মন্ত্রী অকরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমণি ওয়ানসুক মুংন তৈ শুক্রবুই ককনা রাখা বসাকা ভারত থানসা অংমানি বাগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমা রাংমা বেবাক ভারতনি লুকুরগ্নি থানি কাইসা কুথুগিয়া ফারমুং পান্দাও কুবুন বিশিং ককনা রাখা এমপি রাজীব ভট্টাচার্য আগরতলা পুরনাইখ্রাই মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই যুব মোর্চানি কাশকু সুশান্ত দেব আকশং হায়ুঙ্কা ফুটবলনি রাউন্ড অফ 32 নি পাইথাক ম্যাচ ও ঘানানো সাবুক চাগুলনি ফেলাই মুম্বাই ম্যাচেনখা কলম্বিয়া ও ম্যাচ নিয়াগুলো হায়ুঙ্কাপ তাবুক রাউন্ড অফ 16 এবার প্রি কোয়ার্টার ফাইনেলও হাফখা ভারতনি জরা তিনি হর দামচি সতী থামচি রাউন্ড অফ 16 নি পুইলা ম্যাচ কানাডা বাই মরক্কো থংলায়ন আবুনিয়াগুলো হর দাম নই সতী থামচি উলনি ম্যাচ প্যারাগুয়ে বাই থংলায়ন ফ্রান্স ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্ঠাম ডিভিশন লীগ ফুটবল নিয়ে সুপার লীগ নি থংমুং তিনি নিশিমি চ্যাংজাক্ষা পুইলা থংমুঙ্গ ইকফাই ফুটবল ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম

সংস্থা যাক থংমুঙ্গ ইকফাই ফুটবল ক্লাব চার নই গুলবাই ভারতরত্ন সংঘন ম্যাচেন খা বস্কাং দামনৈ চিব্রিয় হাস্তেনি যত হাংখর ফেরাংক গৈ গবাং খেওয়াতৈ ওয়াইমান হনৈ হজাক মংরেখা নবর্তিবার নাইখুং আবনকারৈ করংসা কুরুংসু থায় বেলাইখে তুঙৈমান হনৈ শাখা খনাশালনি তুংমারি শাখাও থামচি দক ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তঙৈমান তিনি সালনি তুংমারি শাখাও থামচি দক দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচি দক দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককটমা বুবাগ্রক তৈসা পরিফিও মন্ত্রীবক্রক যোধপুরনি বীরখুং খলানি কতাল টার্মিনাল ন চেঙ্গে রেখা তাই হায়ুংনি কতাল গ্রিনফিল্ড রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবতাং হাকতর নিবাক ইয়াফার খা মুসকাং নৈচি সালমারেনি সিমি সংসদনি ওয়াতৈমলনি অধিবেশন চেংজাগানো সালচি সালকা আরি রেলওয়ে সালচি সালকা হাস্তে রকনি বিশিঙ্গ অবনপুইলা মেমু ট্রেন স্যাপসাপ তিনি আগরতলানি সিমি চেং রেজাক খা হায়ুং কাপ ফুটবলনি রাউন্ড সিক্সটিন এবার প্রি কোয়ার্টার ফাইনাল পুইলা ম্যাচ কানাডা বে মরক্কো থংলায়ানো ককটমা তিনি নিবাগৈ অরণ্য পাইখা উলনি ককটমা আওয়াই এঙ্গানো খনাফুং দাম স্নি সতী ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে প্রথম মেমো ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। এবার সংবাদ বিস্তারিত। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে এই প্রথম মেমো ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমো ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটি আগামী সোমবার 6 জুলাই থেকে এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। আসামের চন্দ্রনাথপুর থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন ডাবল করার জন্য সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে। জিরানিয়া থেকে বোধযোগনগর পর্যন্ত 14 কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের সার্ভের কাজ চলছে। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকে প্রস্তাব রাখা হয়েছে। অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক মিনারানী সরকার, লামটিং ডিভিশনের ডিআরএম সমীর লোহানি। আগামী 20 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। তা চলবে আগামী 13 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালুত্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালুত্রার পাঁচপাত্রায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ যত বড় বা অপ্রত্যাশিত হোক না কেন, নতুন ভারত তার সংকল্প থেকে পিছু হটে না কিংবা তার গতিও কমিয়ে দেয় না। তিনি বলেছেন, আজ যোধপুরে নতুন বিমানবন্দর টার্মিনালের উদ্বোধন দেশের উন্নয়ন যাত্রাপথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। ডক্টরস ডে উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, চিকিৎসকদের স্বার্থ সুরক্ষায় রাজ্য সরকার আন্তরিক। জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা কার্যকর রয়েছে এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এই সিদ্ধান্তকে ঘিরে অযথা বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, এনএইচএম অধিকর্তা সাজু ওয়াহিদ, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে 10 জন অবসরপ্রাপ্ত চিকিৎসক ও বিশিষ্ট চিকিৎসক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার হচ্ছে সাংবাদিক বান্ধব সরকার। সরকার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সংবাদপত্র ও সাংবাদিকদের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার বহু প্রকল্প গ্রহণ করছে। রক্তদান সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তের কোনো বিকল্প নেই। তিনি নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল প্রমুখ। অনুষ্ঠানে মোট 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী আজ স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক ও আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসী, আলোকিত ও সহনশীলতা ভারত গড়ার স্বপ্ন আজ জাতির পথ প্রদর্শন করে চলছে। তিনি আশা প্রকাশ করেন যে স্বামী বিবেকানন্দের আদর্শ প্রত্যেককে নিষ্ঠার সঙ্গে সেবা করতে, চরিত্রের সর্বোচ্চ মান বজায় রাখতে এবং দেশ গঠনে নিজেদের অঙ্গীকারে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং জাতীয় চেতনাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেওয়ার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান অতুলনীয়। স্বামী বিবেকানন্দের মেধা এবং অনুপ্রেরণামূলক চিন্তাধারা আজও লক্ষ লক্ষ তরুণ তরুণীকে পথ দেখায় এবং অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক শিক্ষা বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে জাতিকে নতুন শক্তি ও দিক নির্দেশনা দিয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ জাতীয়তাবাদী ভাবনা নিয়ে আজ আগরতলা টাউন হলে প্রদেশ বিজেপির যুব মোর্চার উদ্যোগে ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন দর্শন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের ঐক্যের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বোচ্চ আত্মত্যাগ সমস্ত ভারতবাসীর কাছে এক গভীর অনুপ্রেরণা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব প্রমুখ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কুমারঘাটের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে বিজেপির যুব মোর্চার উদ্দেশ্যে ছাত্র সম্মেলনী অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের ভাষণে শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম এবং জাতীয়তাবোধ বিষয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি বিমল কর প্রমুখ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার, ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে এবং ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছদিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুদ্রেন্দ্র ট্র্যান্ডন একথা জানান। তিনি জানান, এটি হবে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়ার চতুর্থ সফর। কেন্দ্রীয় সরকারের সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশন এবং মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার প্রকল্পে আজ ঊনকোটি জেলার কুমারঘাটে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। দুটি প্রকল্পে 43 জন কৃষক বিনামূল্যে পাওয়ার উইচার পেয়েছেন। কুমারঘাট কৃষি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি তত্ত্বাবধায়ক উত্তম ধর প্রমুখ। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে শেষ ম্যাচে ঘানাকে 1-0 ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে প্রবেশ করল কলম্বিয়া। এই ম্যাচের পর বিশ্বকাপ এখন রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্বে প্রবেশ করেছে। ভারতীয় সময় আজ 10:30 রাউন্ড অফ 16 প্রথম ম্যাচে কানাডা ও মরক্কো পরস্পরের মুখোমুখি হবে। এরপর রাত 2:30 দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্সের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগের খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রথম খেলা ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইকফাই ফুটবল ক্লাব 8-2 ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ে পিটিএ মাঠে দুটি খেলায় মৌচাক ক্লাব 6 উইকেটে মডার্ন ক্রিকেটে একাডেমিকে এবং ব্লাড মাউথ ক্লাব 9 উইকেটে স্পুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে দুটি খেলা এগিয়ে চলো সংঘ 129 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে এবং নিউ প্লেস সেন্টার 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে দুটি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টারকে 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে হারায়। এছাড়া চাম্পামোড়া কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের খেলা টাই হয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা রাজ্যে সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া কিছু জায়গায় তীব্র গরমের সম্ভাবনা বলে জানিয়েছে দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

0: দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখনকার বিশেষ বিশেষ খবরগুলো আবারও। উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আজ আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 6 দিনের সফরে যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: বাইক ছিল মন্নু ভাইয়ের প্রাণ, 50,000 কিলোমিটার চলেছিল, কিন্তু বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। খুব যত্ন করে রাখতেন, কিন্তু একদিন স্বাতি নিজের গাড়ির স্টিয়ারিং সামলাতে পারেনি। ও ভয়ে ভয়ে সরিও বলেছিল, আর মন্নু ভাই তার জবাবে হেসে বলেছিলেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার লোকসান কভার হয়ে যাবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रूपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रूपए से अधिक की सहायता मिली है।
4: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही।
3: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धनराशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है।

আকাশবাণী কৈলা শহর, শুরু হচ্ছে রকুমারি গানের অনুষ্ঠান রামধুনু। আজ প্রথমে সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

0: আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান রামধুনু। এবারে সমবেতভাবে ছড়ার গান শুনবেন।
1: দুঃখিত,
0: সমবেত কণ্ঠে ছড়ার গান শুনবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান রামধুনু। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে বেগুনে জ্বলে, গিন্নির রাগ নেই, টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই, এক চার চার ধারা ফুটপাতে থাকে যারা, কেউ কোথাও নেই, নেই নেই কিছু নেই।

বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, ভর্তি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান রামধনু। এবারে সাহিবান ছবির গান শুনবেন শিল্পী অনুরাধা পাড়ওয়াল এবং

সাহিবান ছবির গান হরিহরনের কণ্ঠে শুনলেন। তার সাথে সাথেই আজকের মতো রকমারি গানের অনুষ্ঠান রামধুনু এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর, এখন লোকগীতি শুনবেন।

এতক্ষণ লোকগীতি শুনলেন আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: And in men's cricket, India set a target of 191 for host England in second T20 in Manchester. Vaibhav Suryavanshi becomes youngest debutant in international cricket. That is all in the news at 9. Good night.
1: এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন শুনবেন।

এতক্ষণ পুরনো জনপ্রিয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চির নতুন শুনলেন। আজ তাতে জওয়ানি দিওয়ানি, জওয়ানি কো দিখানা হ্যায়, জোশিলা এবং তেরি কসম ছবির গান শুনলেন। আর আজকের কণ্ঠশিল্পীরা ছিলেন কিশোর কুমার, মোহাম্মদ রফি, আশা ভোঁসলে এবং অমিত কুমার। আকাশবাণী কৈলা শহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। আজ শুনবেন শারদবাদন, শিল্পী পণ্ডিত ব্রিজ নারায়ণ।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সানন্দে অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। এর ফলে চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পশ্চিম এশিয়া সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে 20 জুলাই থেকে চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থ প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী সোমবার কলকাতায় আসছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সানন্দে সিজিসেমির অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতিমধ্যে ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সানন্দের এই কেন্দ্রটি দেশের অভ্যন্তরীণ চিপ উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে, প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি আশা করেন, এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ব্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বনায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে আর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানে পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালুতারা জেলার পচপ্রদায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডিজিটাল সংস্কারের মাধ্যমে দেশের উপভোক্তা বিষয়ক বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর এক নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ই জাগৃতি প্ল্যাটফর্মটিকে আরও পরিমার্জিত করা হয়েছে। ই জাগৃতি প্ল্যাটফর্মের ওপর লেখা এই নিবন্ধ

0: মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এ লক্ষ্য হলো একজন উপভোক্তার অভিযোগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাইজ করার মাধ্যমে ভারতের উপভোক্তা বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর এবং 2018 সালে মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনে সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের রপ্তানি 38,000 কোটি টাকা ছাড়িয়ে যা এক রেকর্ড। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, 2013-14 অর্থবর্ষে এই রপ্তানির পরিমাণ ছিল 686 কোটি টাকা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন এটি। শ্রী সিং আরও বলেন, 2025-26 অর্থবর্ষে বার্ষিক প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ 1,78,000 কোটি টাকা ছড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2014-15 অর্থ বছরের তুলনায় এই পরিমাণ প্রায় 3 গুণ।
1: আজ আমার ডিফেন্স প্রোডাকশন মোর দেন 1,78,000 কোটি পৌঁছ চুকা হয়। 7-8 সাল 9 সাল পহলে তো আমার ডিফেন্স প্রোডাকশন অ্যাপ্রক্সিমেটলি 46,000 কোটি থা। ডিফেন্স এক্সপোর্ট ভি রেকর্ড 38,000 কোটি রুপে সে উপর পৌঁছ গিয়া হ্যাঁ। মানে আপনার বতলানা চাহুগা 2013-14 মে কেবল 686 কোটি থা, যো আজ বড়কর 57 টাইমস বড় চুকা হ্যাঁ।
0: প্রতিরক্ষামন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় মোবাইল ফোন উৎপাদন ও গাড়ি রপ্তানি পরিমাণ বৃদ্ধি, দেশীয় প্রযুক্তিতে রেলের ইঞ্জিন তৈরি এবং ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার বিষয়গুলো তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টাল কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।
2: आपकी नैतिक जिम्मेदारी बन जाती है कि इस कालखंड की विधानसभा के सदस्य के रूप में आपके विधानसभा के अंदर आपके वक्तव्य, आपके विचार, आप संसदीय संवाद, चर्चा, लोगों की अपेक्षा, आकांक्षा, चुनौती और उनको सपनों को पूरा करने का दायित्व आपका है, लेकिन राज्य के आकांक्षी राज्य की जिम्मेदारी भी आपकी है।
0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানেই তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, প্রবীর ভট্টাচার্য, ডক্টর পুলক নারায়ণ কর, রণজয় বিশ্বাস প্রমুখ। দেশজুড়ে গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যের দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে BSNL। পাকিস্তানের বালুচিস্তানে সেদেশে নিরাপত্তা কর্মীদের দ্রুত দুটি পৃথক অভিযানের পর 3 জন তরুণ বালুচ যুবক নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাতের আরও কিছু অংশে, হরিয়ানার বাকি অঞ্চলে, পাঞ্জাব এবং রাজস্থানে প্রবেশ করবে। বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 এর প্রথম খেলায়

কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলা আর্জেন্টিনা কার্বোভার দেখে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। ওল্ড ট্র্যাফোর্ডে আজ 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 191 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। টসে জিতে প্রথম ব্যাট করছে ভারত। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রান করেছে। ঈশান কিশান 40 বল করেছেন 49 রান। শেষ পাওয়া খবরে 14 ওভার বলে 4 উইকেট হারিয়ে ইংল্যান্ড 128 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেছেন। এর ফলে চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী সোমবার কলকাতায় আসছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন অতুল প্রসাদের গান শুনবেন, শিল্পী সুমনা রায়।

নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান।

12:05 শিশুমালা, 12:30 লাইভ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। হ্যালো অনুরোধ, একটাই হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 মহিলা মহল, দুটোয় মিড ডে নিউজ, 2:15 বাংলা আধুনিক গান শুনবেন। 2:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন। 2:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। 3:00 প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থির আসরে শুনবেন রবিবারের আড্ডা। 6:40 সীমান্ত থেকে, 20 ওমেন টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচ যে ধারা বিবরণী সন্ধ্যা 6:30 থেকে শেষ অবধি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে।

103.2 MHz-এ সন্ধ্যা 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35-এ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05-এ খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান, 8:30-এ নজরুল গীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15-এ বাংলা আধুনিক গান শুনবেন। 9:30-এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00-এ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10-এ লোকগীতি, 10:20-এ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:25। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।